আকাশবাণী কৈলাসহর, আজ শুক্রবার, 29শে জ্যৈষ্ঠ, 1948 শকাব্দ, চৌঠা আষাঢ়, 1433 বঙ্গাব্দ, 19শে জুন, 2026 খ্রিস্টাব্দ। এখন সময় সকাল 5:58:35। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

0: আকাশবাণী কৈলাসহর, অমৃতবাণী।
1: ঈশ্বর সম্বন্ধে যেরূপ মতভেদ, এরূপ মতভেদ বোধ হয় আর কোনো বিষয় নয়। ঈশ্বর আছেন কিনা, তিনি সাকার বা নিরাকার, এবং কোন সাকার মূর্তি তাহার স্বরূপ মূর্তি, অজ্ঞানতাবশত তাহা লইয়া বাদানুবাদ নিয়তই চলিতেছে। ম্যাক্সমুলার বলেন যে প্রধানত আট প্রকার ধর্ম প্রচলিত আছে। অধিক থাকুক বা না থাকুক, দেখা যায় প্রত্যেক ধর্মাবলম্বীর মধ্যে নানা প্রকার সম্প্রদায় ও প্রতিসম্প্রদায় যেন বিরোধী ধর্মাবলম্বী। প্রতিসম্প্রদায়ই অপর সম্প্রদায়ের জন্য নরক বন্দোবস্ত করিতেছেন, হিন্দু ধর্মেও এরূপ বিরোধ। আবার এক সম্প্রদায়ভুক্ত ব্যক্তির উপাসনা লইয়া পরস্পরে এইরূপ বিরোধ। কিরূপে ভগবান রামকৃষ্ণ পরমহংস এই সকল বিরোধ মীমাংসা করিয়াছেন, তাহা যিনি পরমহংসদেব সম্বন্ধে কোনো কথা কিছু শুনিয়াছেন তাহার অগোচর নাই। কিন্তু সে বিষয় উপস্থিত আমাদের আলোচ্য নয়। পরমহংসদেব সকল প্রকার উপাসনার কথাই বলিয়াছেন। তাহার মতে মনুষ্য মাত্রই স্বীয় আধ্যাত্মিক অবস্থা অনুসারে উপাসনা করিয়া থাকে, এবং অকপট চিত্তে যেরূপই উপাসনা করে সেই উপাসনাই প্রশস্ত। ঈশ্বর লাভের উপায় সম্বন্ধে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন অভিপ্রায় প্রকাশিত করেন। কেহ মনে করেন ঈশ্বর কি সহজে পাওয়া যায়, একজন বড় লোকের দেখা করিতে হইলে কত লোকের উমেদারি, কত প্রকার পরিশ্রম, কত লোকের কত প্রকার স্তব স্তুতি করিতে হয়, এই সকল উমেদারি ও পরিশ্রমের ফলে সেই বড় লোকের দেখা পাইবে কিনা সন্দেহ, কিন্তু এরূপ কষ্ট ব্যতীত যে দেখা পাইবে না ইহা নিশ্চিত। কেহ মনে করেন ঈশ্বর নির্গুণ, শত উপাসনা করো কিছুতেই কিছু হইবে না, আপনাকে নির্গুণ অবস্থায় লইয়া যাইবার চেষ্টা করো, বহু সাধনার পর সে নির্গুণ অবস্থা প্রাপ্ত হইবে। কেহ মনে করেন তাহার উপাসনার প্রথা সকল রহিয়াছে, সেই প্রথা অনুসারে কার্য করো, পুষ্প নৈবেদ্য প্রভৃতি দিয়া অর্চনা করো, শুদ্ধরূপে মন্ত্র সকল উচ্চারণ করো, এই সকল কার্য করিতে করিতে যদি ত্রুটি না হয় তাহার কৃপাদৃষ্টি পড়িলেও পড়িতে পারে। কেহ বা বলেন ও সকল বাহ্য পূজায় কি ঈশ্বরের তৃপ্তি হয়, ও সকল বাহ্য পূজা নিম্ন অধিকারের নিমিত্ত, তাহার নাম করো, ধ্যান করো, কীর্তন করো, ক্রমে ক্রমে উন্নতি হইতে থাকিবে। কেহ বলেন অতি শুদ্ধাচারে থাকিতে হইবে।

0: প্রত্যহ স্নান করিয়া শুচি হও, সকাল বিকাল সান্ধ্যাহ্নে কর, হবিষ্যান্ন আহার কর, আগে দেহ শুদ্ধি কর, তারপর সে কথা। কেহ বা বলেন, প্রাণায়াম করিয়া আগে মনস্থির কর, নেতি ধৌতি করিয়া দেহ শুদ্ধি কর, উপাসনার কথা পরে। কেহ তাহাদের কথায় আপত্তি করিয়া বলেন যে, সংসারে থাকিয়া নানা সাংসারিক কার্য করিয়া ও সকল কার্য কিরূপে হইবে। তাহার উত্তরে যোগপন্থী বলেন, সত্যই তো, তাহা হইবার নয়, অতএব সন্ন্যাস আশ্রম অবলম্বন কর। সে কথার প্রত্যুত্তরে তাহার প্রতিবাদী বলেন, কেন, গার্হস্থ ধর্ম কি ধর্ম নয়? গার্হস্থ ধর্মে কি হয় না? এই বাদ প্রতিবাদের অন্তর্ভুক্ত একটি কথা আছে, হওয়া কাহার নাম, এ কথা তাহাদের উপলব্ধি হয় নাই। নিয়তই ঈশ্বরে মনোনিবেশ যদি তাহার নাম হওয়া হয়, সংসারে যে সে পক্ষে পদে পদে বিঘ্ন, তাহার আর সন্দেহ নাই। যাহাই হোক, এই তো বাদানুবাদ। ঈশ্বরের সহিত আমাদের কি সম্বন্ধ, ইহা স্থির করিতে না পারাতেই এই সকল বাদানুবাদ উপস্থিত হয়।
1: গিরিশচন্দ্র ঘোষের রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন ভক্তিগীতি শিল্পী শ্রীকান্ত আচার্য।

শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন ভক্তিগীতি আকাশবাণী কৈলাসহর। এখন বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে মুম্বাই কেন্দ্র থেকে।

বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হল মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী কৈলাসহর। আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সকাল 7টায় সুপ্রভাত। 7:10 মিনিটে ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি। 7:25 মিনিটে

কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:35 স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 ককবরক সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। রবীন্দ্রসঙ্গীত 7:45 সকাল 8:00 হিন্দি এবং 8:15 ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে সকাল 8:30। 8:40 আধুনিক গান, 9:00 হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের, 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান, বেলা 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা।

12:05 শুনবেন রজনীকান্তের গান, 12:30 নজরুল গীতি, একটা হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের, 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, আধুনিক গান শুনবেন 1:40, 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 2:15 বাংলা ছবির গান, বিবিধ ভারতীয় অনুষ্ঠান 2:30, সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থী, 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে, 7:35 এবং রাত 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। ৮:05 সাহিত্য আড্ডা, 8:30 গুলমোহর, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের, 9:15 বাংলা ও হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, রাত 10:10 শুনবেন কাওয়ালি, 10:20 বিশ্ববার্তা দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 10:30 আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং আজকের অধিবেশনের সমাপ্তি, শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচী।

আকাশবাণী কৈলাসহর, নমস্কার। সুপ্রভাত শ্রোতা বন্ধু, শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে আজকের দিনটি। ভারতীয় গণিতবেদ ও পরিসংখ্যানবেদ রাজচন্দ্র বসু জন্মগ্রহণ করেন 1901 খ্রিস্টাব্দের 19 জুন। অভিনেতা আশিস বেদার্থের জন্ম 1962 খ্রিস্টাব্দের আজকের দিনে। সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ উমেশচন্দ্র দত্ত প্রয়াত হন 1907 খ্রিস্টাব্দে। 19 শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি অক্ষয় কুমার বড়াল প্রয়াত হন 1919 খ্রিস্টাব্দের আজকের দিনে। এদেশের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নলিনী দাস প্রয়াত হন 1982 খ্রিস্টাব্দের আজকের দিনে। রবীন্দ্র স্নেহধন্যা চিত্রশিল্পী ও সুলেখিকা রানী চন্দ প্রয়াত হন 1997 খ্রিস্টাব্দের 19 জুন। শুনলেন আজকের দিনটি। এবারে বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। আগরতলা থেকে প্রকাশিত ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকার সংবাদ শিরোনাম। এবছর থেকে মিলবে ক্যান্সারের ভ্যাকসিন। 21 জুন পশ্চিম জেলায় 9 কেন্দ্রে নিট পরীক্ষা। 27 থেকে দিল্লিতে পাইন অ্যাপেল ফেস্টিভ্যাল। রাজ্যে বিদ্যুৎ ট্রেন চালু শীঘ্রই, জানিয়েছেন GM। দেশে পেট্রোপণ্যের মজুদ পর্যাপ্ত ও সরবরাহ স্বাভাবিক, জানিয়েছে কেন্দ্র। টেট উত্তীর্ণকরণ বাধ্যতামূলক করার প্রস্তাবের বিরুদ্ধে ABRSM এর স্মারকলিপি প্রদান করা হয় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে। দ্বন্দ্ব থামিয়ে সমঝোতার পথে আমেরিকা ইরান। কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম। আয়ুষ্মান ভারতের ফর্ম নিয়ে দৈনিক 50 বাড়ি যেতে হবে, 30 জুনের মধ্যে কাজ শেষ করতে হবে জানিয়ে সংশয় রয়েছে। নিট ইউজির পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে নিষেধাজ্ঞা নিয়ে দিল্লি হাইকোর্টের প্রশ্নের মুখে সরকার। যুদ্ধ থামানোর প্রাথমিক চুক্তিতে সই আমেরিকা ইরানের, খুলছে হরমুজ। প্রস্তুতি শুরু পাড়া দেশের, প্রচণ্ড গরম সামলাতে কুলিং ভেস্টের ব্যবহার আর্জেন্টিনারও। হাইতির বিরুদ্ধে বড় জয়ের খোঁজে ব্রাজিল। বসনিয়াকে 4-1 গোলে হারালো সুইজারল্যান্ড। কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার সংবাদ শিরোনাম। দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি শিবিরের কাছে সন্দেহজনক ড্রোন, গুলি করে নামালো মেক্সিকো সেনা, বিশ্বকাপে নতুন উদ্বেগ। কাস্টমসের সিন্ধুক থেকেই উধাও 55 লক্ষের বৈদেশিক মুদ্রা। 12 বছর আগে বাজেয়াপ্ত অর্থ খুঁজতে পুলিশের শরণাপন্ন শুল্ক দপ্তর। দীর্ঘ জেরার পরে কয়লা পাচার কাণ্ডে ইউডির হাতে গ্রেফতার মনোরঞ্জন মণ্ডল। মেসির বাবা অসুস্থ, বিশ্বকাপের মাঝে বিবৃতি দিয়ে জানালো লিওর পরিবার।

মাঠে হাজির না থাকার আসল কারণ প্রকাশে। বিশ্বকাপে চেকিয়াকে রুখে দিল দক্ষিণ আফ্রিকা, টিকে থাকল দুই দলই। দ্বিতীয়ার্ধে নজর কাড়ল মোকোয়েনাদের দুরন্ত ফুটবল। শুনলেন বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। এবারে আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আগামী 21 জুন সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া আংশিক মেঘলা এবং 1-2 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32-33 এবং 24-25 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 9 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 60% হতে পারে। সবজির জমিতে জল দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাটির অতিরিক্ত তর শিকড়ের পুষ্টি ও জল শোষণ ক্ষমতাও হ্রাস করতে পারে। পুষ্টির অভাবে লক্ষণ দেখা দিলে জমিতে খানিকটা সার প্রয়োগ করুন। স্যাঁতসেঁতে জমিতে আগাছার উপদ্রব বাড়তে পারে। আগাছার সমস্যা দূর করতে আপাতত হাত দিয়ে অথবা উইডার ব্যবহার করে আগাছা পরিষ্কার করুন। বজ্রপাত গবাদি প্রাণী এবং কর্মরত কৃষকদের জন্যও মারাত্মক হতে পারে। বজ্রপাতের সময় পশু চড়ানো বা মাঠে কাজ করা এড়িয়ে চলুন। কাটা ফসল খোলা এবং অনাবৃত জমিতে রাখবেন না। আপাতত জমির তস নিয়ন্ত্রিত, তবে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে জমির দ্রুত তস হারানোর সম্ভাবনা বেশি। একইভাবে তাপমাত্রা বৃদ্ধির ফলে বীজের অঙ্কুরোদ্গম কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে, তবে ফলে ফুলে বা ফল ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও জমিতে যথেষ্ট পরিমাণে তস থাকার ফলে আপাতত এই সমস্যার সম্ভাবনা কম। জমিতে তসের পরিমাণ স্বাভাবিক থাকার জন্যই এখনই জলসেচের প্রয়োজন নেই, তবে কোনো কোনো জমিতে, বিশেষ করে সবজির জমিতে জলসেচের প্রয়োজন হলে তা ভোরের দিকে অথবা বিকেলের পর দিতে হবে। তাপের প্রভাব কমাতে নার্সারিতে শেড নেট ব্যবহার করা যেতে পারে। মাটির আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা বাড়াতে কম্পোস্ট বা FYM সার প্রয়োগ করুন। নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করুন। আমন ধানে পাশকাঠি বেরোনো শুরু হয়ে গেছে, এই সময়ে কিছুটা ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। যদিও স্বাভাবিক অবস্থায় কানে প্রতি 10 কেজি সার প্রয়োগ করতে হয়, তবে সয়েল হেলথ কার্ডের সুপারিশ অনুযায়ী সার প্রয়োগ করাই শ্রেয়। এতে যেমন মাটির স্বাস্থ্য ঠিক থাকে, তেমনি সারের অপচয় কম হয়। এই সময়ে মাজরা পোকার আক্রমণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। নিয়মিত জমি পরিদর্শন করুন এবং যথাসম্ভব রাসায়নিক নিয়ন্ত্রণ এড়িয়ে চলুন। মরিচের ফল পচা রোগ নিয়ন্ত্রণের জন্য মূল জমির চারপাশে সিউডোমোনাস ফ্লুরোসেন্স দিয়ে মাটি ভিজিয়ে দিন। তাছাড়া সিউডোমোনাস ফ্লুরোসেন্স 10 মিলি প্রতি লিটার জলে গুলে পাতায় স্প্রে করা যেতে পারে। যতটা সম্ভব রাসায়নিক ছত্রাকনাশক প্রয়োগ এড়িয়ে চলুন। জৈবিক নিয়ন্ত্রণ পরিবেশ বান্ধব এবং টেকসই পদ্ধতি। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ। শ্রোতাবন্ধু, আজ যাদের জন্মদিন বা বিশেষ দিন তাদের জন্য বিশেষ শুভেচ্ছা। শুভেচ্ছা সব শ্রোতাবন্ধুদের জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। শেষ করছি আজকে সুপ্রভাত অনুষ্ঠান। আকাশবাণী কৈলাসহর ভক্তিসুধা অনুষ্ঠানে এখন শুনুন ভক্তিগীতি শিল্পী মহেশ রঞ্জন সোম।

মহেশ রঞ্জন সোমের কণ্ঠে শুনলেন ভক্তিগীতি ভক্তিসুধা অনুষ্ঠানে। আকাশবাণী কৈলাসহর, এখন সময় সকাল 7:24:45। সম্প্রচারিত হচ্ছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। ভারত ও ফ্রান্স ও স্লোভাকিয়া ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী

0: আজ বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামীকাল তিনি তারকেশ্বর থেকে কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্বকাপ ফুটবলে কানাডা কাতারকে 6-0, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে আসছে। গতরাতে প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবার সময় তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের উপর ভিত্তি করেই নির্ধারিত হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি দেশে একটি নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা এবং স্থিতিশীল অংশীদারিত্ব চায়। প্রতিটি দেশে এমন অংশীদার খুঁজছে যাদের উপর দীর্ঘমেয়াদে আস্থা রাখা যায়। শ্রী মোদী বলেন, ভারত এমন সব খাতে বিনিয়োগ করছে যা আগামী প্রজন্মের জন্য বৃদ্ধি, উদ্ভাবন এবং নতুন সুযোগের পথ প্রশস্ত করবে। তিনি বলেন, ভারতের জয়যাত্রায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যখন মানুষের আকাঙ্ক্ষা নতুন উচ্চতায় পৌঁছচ্ছে।
1: হর দেশ রিলায়েবল সাপ্লাই চেইন চাহতা হ্যায়, হর দেশ স্টেবল পার্টনারশিপ চাহতা হ্যায়, হর দেশ এসে সাথিয়ো কি তালাশ মে হ্যায় জিন পর লম্বে সময় তক ভরসা কিয়া যা সকে, আর এসে সময় মে ভারত বিশ্ব মে এক ট্রাস্টেড পার্টনার কে রূপ মে উভর রাহা হ্যায়।
0: ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের তৃতীয় পর্যায়ে প্যারিসে ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফ্রান্স সফর সমাপ্তির প্রাক্কালে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রী মোদী বলেন যে আগামী দিনগুলিতে ভারত ফ্রান্স বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী জানান, পারস্পরিক যোগাযোগ ও ফলাফলের দিক থেকে ফ্রান্সের এই সফরটি ছিল অত্যন্ত ব্যাপক। সফরের সূচনা হয়েছিল নিস শহরে আয়োজিত ভারত ইনোভেটস কর্মসূচির মধ্য দিয়ে। এরপর G7 সম্মেলনের জন্য অ্যাভিয়ান এবং সর্বশেষে প্যারিসে তিনি ভিভাটিক শীর্ষ সম্মেলন ও একটি বিশাল জনসমাবেশে ভাষণ দেন এবং বিভিন্ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। শ্রী মোদী ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো, ফ্রান্স সরকার ও সে দেশের জনগণের উষ্ণ আতিথেয়তার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফ্রান্স সফর শেষ করার সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য একটি হিন্দিতে বিদায়ী ভিডিও বার্তাও প্রদান করেছেন।
2: প্রিয় মিত্র নরেন্দ্র, মুঝে বহুত খুশি, উই আপকা নিস, এভিয়ন, প্যারিস, মাই নিসে সাথে দৌরে কে লিয়ে স্বাগত করতে, ফ্রান্স ও ভারত কি দোস্তি আমার রায়।
0: এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রানদীপ জয়সওয়াল জানান যে প্রধানমন্ত্রী মোদীর এই সফর ভারত ফ্রান্সের বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি সঞ্চার করছে এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার যৌথ অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। তার সরকারের 12 বছর পূর্তির এই সময় তিনি ফ্রান্সে এসেছেন। একথা উল্লেখ করেন যে গত 12 বছরে ভারত বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় এবং রূপান্তরমূলক প্রবৃত্তি অর্জন করেছে। এর আগে হ্যালো মোদি এবং ভারত মাতাকে জয় ধ্বনির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। ফ্রান্সে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের মানুষ বিপুল সংখ্যায় সমবেত হয়ে মোদি মোদি ও ভারত মাতাকে জয় স্লোগান দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যায় ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ড এল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদানের সূচনা করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে প্রায় 63 লক্ষ শ্রমজীবীকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে, এর মধ্যে 30% মহিলা। প্রধানমন্ত্রী আগামীকাল পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকারও বেশি অর্থ স্থানান্তর হবে। এই কিস্তির মাধ্যমে 2 কোটি 18 লক্ষেরও বেশি মহিলা কৃষি

কৃষক উপকৃত হবেন। এই অর্থ প্রদানের ফলে 2019 সালে ফেব্রুয়ারিতে প্রকল্পটির সূচনা হওয়ার পর থেকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় মোট বিতরণ করা অর্থের পরিমাণ 4,46,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। শুধু পশ্চিমবঙ্গেই 45,35,000 বেশি কৃষক এই সর্বশেষ কিস্তির আওতায় 907 কোটি টাকারও বেশি অর্থ পাবেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে কৃষি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক শস্য বীমা প্রকল্প। এগুলি লক্ষ্য হল 2026-27 সালের মধ্যে রাজ্যের 1,10,00,000 বেশি কৃষককে বীমা সুরক্ষা প্রদান করা। দেশের 4 রাজ্য থেকে ন্যূনতম সহায়ক মূল্য, বেশি পরিমাণে ডাল ও তৈলবীজ সংগ্রহে অনুমোদন দিয়েছে কেন্দ্র কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশ ও হরিয়ানা থেকে এগুলি সংগ্রহ করা হবে। সবথেকে বেশি ডাল ও তৈলবীজ সংগ্রহ করা হবে উত্তরপ্রদেশ থেকে। গুজরাট থেকে 18,250 মেট্রিক টন মুগ ডাল সংগ্রহ করা হবে। হরিয়ানা থেকে সংগ্রহ করা হবে 2,115 মেট্রিক মুগ ডাল। তামিলনাড়ু থেকে কেনা হবে 990 মেট্রিক টন মুগ ডাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে আন্তর্জাতিক সিকেল সেল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর তিনি ওড়িশার রায়রংপুরে যাবেন। সেখানে তিনি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে এইমস ভুবনেশ্বরের উদ্যোগে আয়োজিত একটি মেডিকেল ক্যাম্প, খনি প্রভাবিত গ্রামগুলির জন্য পাইপলাইনের মাধ্যমে বৃহৎ পরিসরে পানীয় জল সরবরাহ প্রকল্প, ব্রহ্মকুমারীদের মাতৃশক্তি ভবন এবং একটি বিশেষ সার্কিট হাউস। এর আগে গতকাল রাষ্ট্রপতি বেতুলে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সমবেতদের উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন যে দেশের উন্নয়নের জন্য জনজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেতুল সফরের পর রাষ্ট্রপতি মুর্মু খান্ডোয়া জেলার ওঙ্কারেশ্বরে পৌঁছান। তিনি ওঙ্কারেশ্বর ও মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে পূজা দেন। সফরের পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গ্রাম পরিদর্শন করবেন। মেঘালয়, অসম, সিকিম ও হিমালয় পাদদেশে সংলগ্ন উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। এছাড়া অরুণাচল প্রদেশ, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গুরুদ্বার বুধবার শিখ সম্প্রদায়ের এক দম্পতিকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। পেশোয়ার থেকে প্রায় 60 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মারদান শহরের বাবু মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গুরুদ্বারের ভিতরে এসে গুলি চালালে জগন্নাথ ও তার স্ত্রী আসমা ওয়ান্টি নিহত হন। বাংলাদেশে হামের প্রকোপ আরোই বেড়েছে। গত 24 ঘন্টায় হাম ও হামের মতন উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 5 জন শিশুর। এই নিয়ে দেশে মোট 666 জনের মৃত্যু হল। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি। শেষ খবর পাওয়া অনুযায়ী কোনো দলই গোল করতে পারেনি। গতরাতে কানাডা কাতারকে 6-0 গোলের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। আজকে সিয়াটল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠছে। ফ্রান্স ও স্লোভাকিয়া ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2,400 কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করবেন। আগামীকাল তিনি তারকেশ্বর থেকে কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির অর্থ প্রদান করবেন। খবর শেষ হল স্থানীয় সংবাদ। এরপরেই

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2400 কোটি টাকার উৎসাহবর্ধক আর্থিক সহায়তা

সহায়তা প্রদান করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মন্ডাভিয়া জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে পিএম ভিভিআরওয়াই এর আওতায় 63 লক্ষেরও বেশি কর্মীকে আনুষ্ঠানিক কর্মসংস্থানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদের মধ্যে প্রায় 30% মহিলা। তিনি জানান, এই কর্মসূচির মাধ্যমে 15 লক্ষেরও বেশি সুবিধাভোগীর অ্যাকাউন্টে ডিবিটি বা সরাসরি সুবিধা হস্তান্তরের মাধ্যমে ইনসেন্টিভের টাকা পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন দিল্লিতে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে আগামী 21 জুন অনুষ্ঠিতব্য নিট ইউজি পরীক্ষা প্রক্রিয়ায় সততা ও স্বচ্ছতা বজায়

পরীক্ষার্থীরা যেন মানসিক চাপমুক্ত পরিবেশে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা পায়। এদিকে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার গতকাল আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আগামী 21 জুন রাজ্যের 10টি কেন্দ্রে নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ধলাই জেলায় 1টি এবং পশ্চিম ত্রিপুরা জেলায় 9টি কেন্দ্র। সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে রাজ্য সরকার সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি জানান, দুপুর 2টো থেকে বিকেল 5টা 15 মিনিট পর্যন্ত চলবে এই পরীক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিসে ভিভাটেক 2026 শীর্ষ সম্মেলনে ভারতকে উদ্ভাবন ও প্রযুক্তির একটি আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী গতকাল তাঁর ভাষণে বলেন, ভারত বিগত দশক জুড়ে প্রযুক্তিভিত্তিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, ভারত আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, টেলিমেডিসিন, কৃষি এবং আরও অনেক ক্ষেত্রে ব্যাপকভাবে প্রযুক্তি ব্যবহার করছে। ভারত বিশ্বের বৃহত্তম ডিজিটাল পরিচয় ব্যবস্থা এবং বিশ্বের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার কৃষকদের কল্যাণে বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি বলেন, কৃষিকে লাভজনক পেশায় পরিণত করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহার, উন্নত মানের বীজ সরবরাহ, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং প্রশিক্ষণ কর্মসূচির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ধলাই জেলার সালেমার টাউন হলে গতকাল কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং ধলাই জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ক্ষেত বাঁচা অভিযান ও প্রাকৃতিক চাষ বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। ভারতীয় কৃষি গবেষণা পরিষদ, দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে কল্যাণপুর শান্তিনগর ভূমিহীন কলোনিতে ক্ষেত বাঁচা অভিযানের অঙ্গ হিসেবে প্রাকৃতিক চাষাবাদের উপর গতকাল একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা বিধায়ক পিনাকী দাস চৌধুরী, ভারতীয় কৃষি গবেষণা পরিষদের যুগ্ম অধিকর্তা বিইউ চৌধুরী, দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী মনোজ সিং সাচান প্রাকৃতিক চাষাবাদের সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা আগরতলা ভগৎ সিং যুব আবাসে গতকাল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনের 3 দিনব্যাপী প্রদর্শনী ও সাংস্কৃতিক কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, মানসিক ও আধ্যাত্মিক শান্তি অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংস্কৃতি এবং রাজ্যের ঐতিহ্যবাহী মিশ্র সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য উদ্যোগ নেওয়া উচিত। মাছ চাষে মৎস্য চাষীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ জেলা কৃষি উৎকর্ষ কেন্দ্র গতকাল পাটনার ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের পূর্বাঞ্চলীয় গবেষণা কেন্দ্রের উদ্যোগে এবং দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় গ্রামীণ মহিলাদের নেতৃত্বে মাছ উদ্যানভিত্তিক চাষ নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল এবং বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ গতকাল নয়াদিল্লিতে ভারত বিল্ডকন 2026 এক দেশ এক এক্সপো উদ্বোধন করেছেন। ভারত বিল্ডকন হল নির্মাণ সামগ্রী ও নির্মাণ শিল্পের জন্য একটি প্রদর্শনী। শ্রী প্রসাদ তাঁর ভাষণে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন এবং আন্তর্জাতিক বাজারে ভারতীয় শিল্পের জন্য সুযোগ সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএর ভূমিকার উপর আলোকপাত করেন। 2026 ফিফা বিশ্বকাপে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 ড্র হয়েছে। অন্য খেলায় সুইজারল্যান্ড 4-1 পরাজিত করেছে বসনিয়া ও হার্জেগোভিনাকে। কানাডা 6-0 বড় ব্যবধানে হারিয়েছে কাতারকে। এদিকে মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মধ্যে খেলাটি আজ সকাল 6:30 শুরু হয়েছে। শেষ খবরে ফলাফল 0-0। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। এছাড়া পশ্চিম খোয়াই ও ধলাই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত ছিল 50.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

0: Digital kuchuk berem ni kuthum lai mawa Bharat no Innovation Day tang shep ni kaisa hayung berem ni kendro hone khursa kha. Montri bakrok miya bini kok narak mawa Bharat thang nai kabang ma bishi romoi tang shep babayo slime mung ni shep bai bus kangai tong hone khursa kha. Boshaka Bharat rang thong manjak mung rang telemedicine huk barte juda juda dikhilo tang shep no shamungof nangai tongo. Bharat hayung ni kotor kuk digital sinimung shep tai hayung ni kotor kuk digital payment platforms namka hane khursa kha montri bakrok. Kendro rung montri dharmendra pradhan miya dilli katalo kuchuk beremni pandawo ojun talni shimi nei chisawo ungnai need uji amjok mungno kubui tei srai srai khlainani bagai অফিসার রগ্ন দাগিখা পান্ডাব রংকক চংলাইনক হাস্তে হাপাং এন টি এ তৈ কুচুক রং মথানি চাকরা অফিসার রক মানজাখা আমজক মুঙ্গ আচুকনাই রক কাহাম খাইন আমজক মুং রবৈ মাননি বাকি যত নাংমানী সেপসাপ রানানি হাস্তেনি নোডাল অফিসার রগ্ন দাগিখা কেন্দ্রনি রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইয়াঙ্গ সালথাং ত্রিপুরা হাঙ্গ নাইকলফাং ডক্টর বিশাল কুমার মিয়া আগরতলা ও ককমা থুমনাই রকনি থুম শাখা ও তালনি নই জিসা শালমারি হাস্তিনি কাইচি কেন্দ্র ও নিট ইউজি আমজক মুং নাহার জাগানো আপনি বিশিং ধলাই হাঙ্করো কাইসাতে সালথাং ত্রিপুরা হাঙ্করো কাইচুকু কেন্দ্র তঙ্গানো তঙ্কচাংতে স্রাই স্রাইতে আমজক মুং পাইডে না নাহারে হাস্তে হাপাং গ্রাক নাইমথাংনি সেপ নাহারকা বর্ষাকা দিবর দাম নৈনি সিমে শারীরিক দাম বা সতী চিবা জরা আমজক মুং নাহার জাগানো সালচি সালকা আরি আমচাই রেলওয়েনি জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব মিয়া হাস্তে বেড়াইনা ফাইকা বমিয়া আগরতলা রেল স্টেশন ডেমু সেট ভারত বাংলাদেশ আরি আমচাইনি নিশ্চিনপুর আরি আমচাই রেল স্টেশন সেকেরকুট রেল স্টেশন নামই টংমা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশননি ডিপুন বেড়াইনাইখা আগরতলানি সিমি দায়িত্বন চং ফেরাংনি সেব গনাং ট্রেন এবা মেমু ট্রেন চলকাইনানি যুগালি মুং নতইব চেরেই নাইখা ব হাস্তে হাপাং হুকবার খ্লাইনাই রকনি হামক্রাইন বুসকাঙ্গ তনেউই সামুং তাঙ্গি তঙ্গ হুনি শাখা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস বসাকা হুকবার খ্লাইনাই রকন কাহাম মানমারি মান্নাও চুবানাও কতাল তাংসেপ সামুঙ্গ নাংনা কাহামকুক হুকবার বুসলে ইয়াফারনা তৈমান থগ্রমুং বাংরনাতে ফ্রংমুং সামুং বুতাংনি শাখা আলাইদাকে ফানবক সিনজাগৈ তঙ্গ মিয়া ধলাই হাঙ্কর সালে মাতাউন হল হুকবার তৈ হুকবার হামক্রাই নাইকুং ধলাই হাঙ্কর হুকবার শৈশিলাম কেন্দ্রনি চেতনবাই সংসারজা খেত বাঁচাও অভিযানতে প্রাকৃতিক চাষনতেই সাই সালসানি ফ্রংমুং সামুং বতাঙ্গ মানজাগৈ মকন শাখা ব বশাখা হুকবার খ্লাইনাই রকনি হামক্রাইন কারী হাকতনি হামক্রাই অঙ্গিমায়া স্নামঘরতে বানিয়া মন্ত্রী সান্তনা চাকমা মিয়া আগরতলা বগ চিং শিকলা তংথাইনগ বিষ্ণুপ্রিয়া মণিপুরী মথানি নখা সালথামরমৈ ফুনুক মুং তাই হুকুমু সামুং বতাং চেঙ্গেরেখা বসাকা খা তাই ফলান তংকচাং তনিনাও হুকুমুনি কতর বার্জা তঙ্গো তৈ হাস্তেনি লাইবুমা রোগজাক হুকুমু ন হায়ুংনি বুসকাঙ্গ রমৈতিসানা চেতন নাহারনানি নাংথাই সিপিআইএম হাস্তে কমিটিনি সালনৈ রমৈ ককচা পান্ডা মিয়ানি সিমি আগরতলানি দশরথ দেব মুকুমু ভবন সংসার জাখা পান্ডাও মানজাখা সিপিআইএমনি বেবাগ ভারত তাঙ্করা এম এ বেবি পশ্চিমবঙ্গ হাস্তে তাঙ্করা মোহাম্মদ সেলিম পলিটব্যুরো আদং শ্রীদীপ ভট্টাচার্য হাস্তে তাঙ্করা জিতেন্দ্র চৌধুরী তে আগিনী মন্ত্রী অক্রা মানিক সরকার নকবই বদলনি কুবনি অজারক নই সাই নই চিদক ফিফা হায়ুঙ্কাপ জেকিয়াতে দক্ষিণ আফ্রিকানি ম্যাচ সাসা গোলনি ফেরবাই ড্র অংখা তে কাইসা থংলাইমাব সুইজারল্যান্ড ব্রৈসা গোলনি ফেরবাই মেচেনখা বসনিয়াতে হারজে গোবিনান কানাডা দকবুকসা গোলনি কতর ফেলাইমুংবাই কাতারনো মেচেনখা আবনকারীব তিনি ফুং দামদক সতী থামচি নিশিমি চেংজাখা মেক্সিকো দেখি দক্ষিণ কোরিয়ানি বিশিং থংমুং পাইথাকক তোমা মানমানি বিশিংতি মেক্সিকো সাবুকসা গোলনি ফেরবাই দক্ষিণ কোরিয়ানো মেচেনখা তাবুক নবাতিবারনি ককতুমা বসকাং দাম নৈচিব্রী হাস্তিনি যত হাঙ্কর ফেরাঙ্ক গৈ বাতৈ ওয়াবন হনি হজাক মুংরেখা নবাতিবার নাইখুং আবনকারীব খুয়াই সালতাংতে দলাই হাঙ্কর কবাং বাতৈ ওয়াউই মানু হনি হজাক মুংরেখা নবাতিবার নাইখুং তিনি সালনি তুমারে সাকাও 34 ডিগ্রি সেলসিয়াস তে খামাও 25 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনিও তঙ্গৈ মানো আইচুক বুখাগো খামানি তুমারে তমানি 25.7 ডিগ্রি সেলসিয়াস ফুং দাম বাতামৈ সতি 30 জরা আগরতলাও ওয়াতৈ ওয়াকা 22.9 মিলিমিটার কক্রক বাই কক্তমা পরিমং তাবুক জরা তুই অরণ পাইখা উলনি কক্তমা ওয়াইঙ্গান তিনি সানজা দামসিনি তামই সতী ব্রৈতি বাও
1: কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর রবীন্দ্রসঙ্গীত প্রথম শিল্পী পূবালী দেবনাথ।

আকাশবাণী আগরতলা, ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবকরক নরেন্দ্র মোদি তিনি দিল্লিকে তালো কাইসা আলাইদা পান্দা ও প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা ও খবরা খকনই সাই ব্রেরা রোজাক রাং সুবানা বাগৈ আফারানা কেন্দ্র তাইতে তাংতে সামুংমান থব্রমুং মন্ত্রী ডক্টর মনসুখ মান্দাবি আশাকা থাংনাই বিসিনি আগস্তালনি সিমি পিএম বিবি আর ওয়াইও খবজা খড়ক দক জি থাম রাসায়নি সাইব গবাং সামুং তাংনাই রকন সামুংমান থব্রমা ও খবজাখা আবনি বিশিঙ্গ রাও খরক থাম চিসেক নব্রৈ বখুরসাকা ও সামুংবুতাংনি বিশিংতে খকসি বা রাসায়নি সাইব গবাং সেপসাপ মাননাই রকনি অ্যাকাউন্ট ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারনি বিশিংতে ইনসেন্টিভ রাং রোজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি প্যারিস বিবারটেক নৈসাই

গানখানি শুনলেন অদিতি মহসিনের কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এবারের শিল্পী শৈলেন মুখোপাধ্যায়।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি প্রভাতী সংবাদ এবং উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে সম্প্রচারিত হচ্ছে।

দিল্লি ও শিলং কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন আধুনিক গান, শিল্পী মান্না দে।

0: নমস্কার শ্রোতা বন্ধু, সুরের ভেলায় আপনাদের অনেক অনেক স্বাগত। তো চলছে বর্ষা ঋতু, চলছে আষাঢ় মাস। যদিও আম কাঁঠাল অনেকটাই শেষের পথে, তারপরও এই ঝড়ের দিনে আম কুড়োনো, আমাদের ছোটবেলা আমরা কোথাও যেন একটু হারিয়েই যাই। তো আজ ফোনে আমরা আপনাদের কাছ থেকে আপনাদের ছোটবেলাটাই জানবো, ঝড়ের দিনে আপনাদের ছোটবেলা। তো আমাদের শ্রোতা বন্ধু ফোনে চলে এসেছেন, দেখি কোন শ্রোতা বন্ধু আজকের প্রথম। হ্যালো সুরের ভেলা, লাইনটাই কেটে গেল। হ্যালো সুরের ভেলা, হ্যালো সুরের ভেলা থেকে বলছি।
1: হ্যালো নমস্কার নেবেন?
0: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি অসম রাজ্যের সিউড়ি জেলা থেকে। আর বিশেষ করে সত্যি একটা কথা বলতে মানে ভীষণ খারাপ লাগছে, আপনাকে জিজ্ঞাসা করবো আমি এখন কোন বিষয় রেখেছেননি সেটা আমার লজ্জা লাগছে। কারণ দেখুন, এই মুহূর্তে কিন্তু আমি বাইরে আছি আর এফটা কিন্তু একটুখানি লেটে আসে, আর রেডিও তো একদমবারে সরাসরি, এফ কিন্তু অন্তত পক্ষে 2 মিনিট
0: দেরি হয়। হ্যাঁ, বর্ষা ঋতু চলছে, ঝড় বৃষ্টি হচ্ছে কিছুটা, জানি না আপনাদের এদিকটায় কি হচ্ছে। বর্ষা ঋতু চলছে, আম কাঁঠালের, হ্যাঁ বলুন, আম কাঁঠালের সময়টা চলছে, ছোটবেলা আমাদের ছোটবেলা পেরিয়ে এসেছি আমরা, কিছুটা তো মনে দাগ কাটে।
1: আমি অবশ্যই আমি বলবো, সেই কথা আমি আসবো। আমি প্রথমে আপনাকে গানের কথা বলে ফেলি,
0: বলুন
1: আমাকে আজকে শুনিয়ে দেবেন। লতা মঙ্গেশকর খুব সম্ভবত গিয়েছেন আশা শ্রাবণ মানে না তোমন, এই গানটি বাজিয়ে দেবেন। আচ্ছা, এবারে আমি বলি, আমরা যখন ছোট ছিলাম, যখন এই সময় আমরা কিন্তু তখন কিন্তু আমরা স্কুল ছুটি পেতাম, বৎসরে তখন দুবার কিন্তু ছুটি পেতাম, এক দুর্গাপূজার সময় আর এক এই সময়ে। তখন আমরা বলতাম যে আম কাঁঠালের ছুটি, ঠিক না? এখন কিন্তু বলছেন হয়তো বা গরমের ছুটি ছুটি বা এগুলো অনেক কিছু বলছে, কিন্তু আমরা সেটা বলতাম যে আম কাঁঠালের ছুটি। সেই সময় কিন্তু আমরা হয়তো বা বাড়িতে থাকতাম, বা বিশেষ করে যখন বাতাস আসতো তখন কিন্তু আমরা আম গাছের নিচে কিন্তু আমরা যেতাম। তখন যখন গাছ থেকে যখন আমগুলো পড়তো মাটিতে, তখন কিন্তু এই এই আমগুলো কিন্তু আমরা কুড়িয়ে আনতাম, এনে বাড়িতে আম খেতাম একসাথে বসে, বা আম কেটে ছোট ছোট করে তার সাথে অন্য যেমন নুন বা আপনার একটু মরিচ গুঁড়ো এইগুলো মেখে কিন্তু একসাথে খেতাম। তা কিন্তু এখন কিন্তু তা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কারণ বর্তমান যে বাচ্চারা আছে এই বাচ্চাদেরকে যদি আমরা বলি যে আম খাবে নাকি এদিকে আস, তখন বলবে যে না এই আম আমি খাবো না, আমি বাজার থেকে যে আমগুলো আনা হবে সেই আম আমি খাবো, এই আমের মধ্যে ফুকা থেকে থাকে এরকম কিন্তু, ঠিক না?
0: দিন চলে গেছে, দিন চলে গেছে, গ্রাম বাংলায় এখনো আম ঝরে ঝড় হাওয়ায়, কিন্তু সেই ছোটবেলাটাকে আমরা

0: বর্তমান বাচ্চাদের মধ্যে আর খুঁজে পাই না,
1: খুঁজে পাচ্ছি না। আসলে
0: ঠিক আছে,
1: সবকিছু বিলীন হয়ে যাচ্ছে,
0: বর্তমান প্রজন্মের কাছে আমাদের কেউ তো কিছুটা পৌঁছে দিতে হবে, তাই আমি মাঝে মধ্যে এটা আয়োজন করি।
1: দিদিভাই একটা কথা বলি, আমি যে কথা বলছি আপনাকে এখন, হয়তোবা সেই কথা কিন্তু আমি ধরুন হয়তোবা 97-2000 বা 95 ইংরেজির কথা বলছি, তখন আমরা কিন্তু সেই দিকে দৌড়াতাম গাছের
0: গাছের গাছের কাছে,
1: এর আগে
0: কখন আম ঝরবে আর কখন আমরা নেব,
1: এর আগে কি আরো হয়তো আরো আনন্দ ছিল, বলতে পারবেন আমাদের থেকে বড় যারা উনারা, আমরা তো হয়তো বা
0: না। তবে একটা ব্যাপার আছে, সেই আম কুড়োনোর সুখটা আদি আমল থেকেই আছে, এখনো গ্রামাঞ্চলের বাচ্চারা পুরোটাই যে একগে হয়ে গেছে তা নয়, অনেকেই কিন্তু কুড়োয়, এই দৃশ্যটা এখনো দেখা যায়, সংখ্যায় হয়তো বা কমে গেছে। ঠিক আছে, পছন্দের গান চলে এসেছে,
1: অনেক ভালো লাগলো। আর বিশেষ করে যারা অনুষ্ঠান শুনছে সবাইকে নিয়ে গান শুনবা, বিশেষ করে যারা নাম বলেন ওনাদের নাম অবশ্যই আমি তো মাঝে মধ্যে বলি, বলছি যে ওনারা সবাই আমার অন্তরে অন্তঃস্থলে আছেন।
0: ঠিক আছে, সবার জন্য চলে এসছে পছন্দ, গান শুনতে থাকুন।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো দিদি, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি হাওড়া গোবিন্দপুর পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: হুম বলুন, বৃষ্টিপাত হচ্ছে?
1: হ্যাঁ দিদি ভাই, অনেকদিনের পর আজ বৃষ্টি হচ্ছে। শীতটা
0: আচ্ছা,
1: ভালো লাগে যে পুরো ওয়েদারটাই পুরো আমাদের এখানে পুরো ঠান্ডা হয়ে গেছে।
0: বাহ,
1: তো কালকেও বৃষ্টি
0: হ্যাঁ
1: হয়েছে, আজকেও হচ্ছে, দুদিন হচ্ছে।
0: হুম এই
1: আর এই সময়টা
0: হ্যাঁ হ্যাঁ
1: আম কাঁঠালের সময়,
0: হ্যাঁ
1: আমও আমও পেকে গেছে, মানে কাঁঠালও পাকবে।
0: আর ছোটবেলায় কি করতেন এই ঝড় বৃষ্টির সময়?
1: ছোটবেলায় ঝড় বৃষ্টির সময় কাদা মাটিতে তো ফুটবল খেলা রয়েছে,
0: হুম
1: এবং স্কুল ছুটি থাকলে মাঠে বল দিয়ে চলে যেতাম, খেলতাম, আম কুড়োতাম।
0: বাহ, ইচ্ছে করে না
1: এই
0: এখন?
1: মানে বৃষ্টির দিনে, মানে এই বৃষ্টি হলেই বর্ষায় মনে পড়ে সেই ছেলেবেলার কথাগুলো সব।
0: হ্যাঁ সেটাই তো, আজ আমরা সবাই ছোটবেলাতেই ফিরে যাব, আর ইচ্ছে করে না এখন?
1: হ্যাঁ ইচ্ছে তো করে, কিন্তু সাংসারিক জীবনে কিন্তু গেলে আর যাওয়া যায় না, হয়ে ওঠে না।
0: বিভিন্ন কাজে আমরা জড়িয়ে পড়ি। তো ঠিক আছে, কি
1: হ্যাঁ
0: গান শোনাবো আজ বলুন।
1: আজকে একটা, যদি যদি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে
0: হুম
1: তো বৃষ্টির একটা গান শুনিয়ে দিন, যেকোনো আপনার পছন্দ মতো। আর এই গানটা যাদেরকে নিয়ে শুনবো, বাদল খটিয়াল, দেবজিৎ চক্রবর্তী, প্রেমজিৎ চক্রবর্তী, সরি, দেবজিৎ দাস, বুল্টি দিদি ভাই শুনবেন, কণিকা দিদি ভাই শুনবেন, এবং এই মুহূর্তে যারা শুনছেন সকল সকলকে শুনবে।
0: ঠিক আছে, সব্বার জন্যই পাঠিয়ে দিলাম এই গানখানি।
1: হ্যাঁ নমস্কার, যাই, ভালো থাকবেন।
0: নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো, সুরের ভেলা
1: আমি,
0: থেকে বলছি।
1: হ্যাঁ নমস্কার, আমি এই
0: নমস্কার।
1: মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
0: হ্যাঁ বলুন।
1: তো অবশ্যই ভালো আছেন।
0: একদম।
1: তো আষাঢ়স্য দ্বিতীয় না তৃতীয় দিন ঠিক বলতে পারছি না, যাই হোক আষাঢ় মাস এসে গেছে, আর কখনো বৃষ্টি কখনো রোদ, এরকম অবশ্যই একটা কি
0: আজকে
1: বলবো
0: বৃষ্টি হচ্ছে?
1: দোলাচলে আমরা আছি। আর
0: আজকে
1: বিশেষ করে
0: আজকে বৃষ্টি হচ্ছে?
1: আজকের প্রসঙ্গটা আপনি বলেছেন যে ছোটবেলার আম কুড়নো, তাই না?
0: আম কুড়নো?
1: তো
0: না,
1: সেই
0: মানে সেই
1: বেলাটা,
0: বর্ষার দিন
1: হ্যালো,
0: আম কুড়নো সবকিছু মিলিয়ে আমাদের ছোটবেলাটা,
1: হ্যাঁ ছোটবেলা, হ্যাঁ বিশেষ করে ছোটবেলা
0: ঝড়ের দিনে ছোটবেলা।
1: ব্যাপারটা, হ্যাঁ এটা মানে আপনি যখন বলেছেন তখন একটা নস্টালজিক হয়ে গেছিলাম, কারণ ছোটবেলায় একটা পর্যায়ে যখন আমরা কি কি বলবো আমাদের ছুটিটা বিশেষ করে গ্রীষ্মের ছুটি হতো বা পাশাপাশি দুর্গাপূজার ছুটি হতো, কিন্তু গ্রীষ্মের ছুটিটা কি বলবো আমাদের কাছে একটা একটা আনন্দের একটা হার্ট বসে যেত মনের মধ্যে, কারণ সে জায়গায় দাঁড়িয়ে আমরা সেই গ্রীষ্মের ছুটিতে আমরা মামা বাড়ি চলে যেতাম।
0: বাহ,
1: তো
0: ঝড়ের
1: মামা
0: দিনে
1: বাড়ি চলে
0: মামার
1: যেতাম,
0: বাড়ি আম কুড়নো সুখ,
1: হ্যাঁ হ্যাঁ
0: পাকা
1: একদম,
0: আমের রস দিয়ে রঙিন করি মুখ। তো
1: ক্যা
0: মামার
1: বাত
0: বাড়ি আর আমের রস, আম কাঁঠাল, সেটা তো
1: সত্যি
0: একটু
1: সত্যি।
0: অন্যরকম
1: আমার
0: ব্যাপার।
1: আমার মামা বাড়ি মানে আমি বলি মানে উদাহরণ ছাড়িয়ে মধুরা, মধুরাতে আমার মামা বাড়ি ছিল। আর আমার মামা বাড়িতে কি বলবো হাতে গোনা যায় না, গণনাও করা যায় না, এরকম একটা ব্যাপার, আম আম গাছের ছড়াছড়ি।
0: আচ্ছা,
1: আর সকাল হলেই কি হতো, আমরা ভাই বোন মিলে আম কুড়নোর ব্যাপার, এই যে একটা ব্যাপার থাকতো মানে কে কত আম কুড়োবে, কিন্তু আমি সবসময় আমার ভাই বোনের থেকে আমি আম কুড়োতাম বেশি, আর যখন কুড়িয়ে নিতাম ফট করে একটু মুছে টুচে মুখের মধ্যে পগার করে দিতাম, মানে আম এখনো পর্যন্ত আমের আমের প্রতি আমার
0: ভীষণ
1: মানে
0: ভালোবাসেন
1: বিরাট
0: আম, তাই
1: একটা
0: বুঝতে পারলাম।
1: দুর্বলতা আছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে মানে ছোটবেলার যে ব্যাপারটা, বা কখনো সাঁতার কাটা, কখনো এই সেই ইতস্তত ঘুরে বেড়ানো, মানে এই যে ছোটবেলার যে ব্যাপারটা এটা কিন্তু নস্টালজিক, আর এই ছোটবেলাটা আর তো আর ফিরে আসবে না,
0: না, সেই
1: তো
0: স্মৃতিগুলোকে
1: স্মৃতির
0: বহন
1: মনে
0: করে
1: কোথায়।
0: আমরা কিছুটা তো স্বস্তি পাই।
1: হ্যাঁ হ্যাঁ একদম,
0: তো কি গান
1: তো
0: শোনাবো
1: সে
0: আজ?
1: খুব ভালো লাগছে, আজকে মনে মনে গেস করছিলাম যে আমাদের সমাধি চলে আসবে, তাই আমি কি করছিলাম আমি অ্যাপটা চালিয়ে নিচ্ছিলাম, যখন অ্যাপটা চললো দেখলাম যে আপনি বলছেন যে ছোটবেলার ব্যাপারটা নিয়ে। তো প্রেমজিৎ বাবু একটু বাইরে আছেন, জানি
0: হ্যাঁ,
1: না তিনি
0: প্রেমজিৎ বাবুর
1: পুজো
0: কথা,
1: পার্বণে
0: হ্যাঁ
1: ব্যস্ত থাকেন।
0: প্রেমজিৎ বাবুর সঙ্গে কথা হয়েও গেছে
1: হ্যাঁ হ্যাঁ আমি
0: কথা।
1: শুনেছি
0: আপনার পছন্দের
1: শুনেছি,
0: গানটা বলুন।
1: তো গানটা হলো এরকম, কি উপহার সাজিয়ে দেব গা।

এই তো উপহার, এরকম গানটা। আর এই গানটা ডেডিকেট করছি যাদের জন্য, বিশেষ করে আমার ছোট ভাই বিশ্বজিৎ পাল।

0: সুমন মুহুরি, তারপর লালন ঘরানি, তারপর বিশ্বনাথ গায়েনজি, বাদল খটিয়ালজি, তারপর আমাদের দেবজিৎ দাস, আর ওই আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আমার সহধর্মী সতবা ভট্টাচার্য, সজল মালাকার, কার্তিক মালাকার, আর প্রেমজিৎ বাবু তো আছেনই, আর বেঙ্গালুরু থেকে শুনবে মিঠুন চক্রবর্তী, আর এ মুহূর্তে যারা রেডিওর পাশে আছেন সবার জন্য রইল এই দারুণ গান।
1: সবার জন্যই পাঠিয়ে দিলাম আপনার পছন্দের গান, শুনতে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।

0: সুরের ভেলা।
1: হ্যালো ম্যাডাম,
0: হ্যাঁ, সুরের ভেলা থেকে বলছি।
1: আমি পিন্টু টিনা ফুলতলা থেকে।
0: কি গান শোনাবো?
1: বন্ধু আমার মন ময়ূরী, আমার মন করল চুরি। হবে তো ম্যাডাম?
0: আমি খুঁজে দেখছি।
1: আমার সঙ্গে আছে সঞ্জয় বোটাদিনার আর সবাই মিলে গান শুনবো, আপনিও শুনবেন।
0: শুনছি। আর ছোটবেলায় আম কুড়োতেন?
1: হ্যাঁ।
0: কেমন লাগতো?
1: ভালো লাগতো ম্যাডাম।
0: আচ্ছা, আর আপনার এই মুহূর্তে যে গানের পছন্দ, এটাকে একটু পরিবর্তন করতে হবে।
1: আচ্ছা ম্যাডাম,
0: অন্য পছন্দ বলুন।
1: অন্য পর্যন্ত আলো আলো ছায়া দে,
0: আলো
1: আলো আলো ছায়া দে কিছু ভালো।
0: আচ্ছা, আলো আদু আলো ছায়াতে। হ্যাঁ
1: হ্যাঁ ম্যাডাম,
0: আদো আলো ছায়াতে, ঠিক আছে। এই গানখানি সম্ভবত পাওয়া যাবে।
1: আচ্ছা ম্যাডাম,
0: ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি পছন্দের গান। ভালো থাকবেন। হ্যাঁ
1: রাখি ম্যাডাম,
0: হ্যাঁ,
1: ধন্যবাদ।

0: সবাই বলে বাউল।
1: আজকে তো শুধুবেলা
0: হ্যাঁ
1: ফুলের মানে কোটা নানি,
0: হুম হুম হ্যাঁ বলুন।
1: বেলার সময় আমরা কাঁঠাল আম লিচু খাইতাম,
0: হুম
1: এই কখন কখন যখন রোদ এরকম মানে দিনগুলো আসে আসে, ওখানে দিনগুলো
0: হুম
1: মানে মনে উঠে যায়। আমরা ছোটবেলা তোমার স্কুলে যাইতাম, স্কুলে বন্ধু বান্ধব ডাকতে খেলাধুলা করতাম, বাড়ি যায় আম খাতাম লেজু খাইতাম, এরকম করে দিনগুলো
0: বাহ,
1: কাটতে আসছি।
0: ঠিক আছে, পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন।
1: সোয়াল সোয়াল শুনবো আপনার জন্য।

0: হ্যালো, সুরের ভেলা।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার। হুম
1: একটা গান শুনে দেবে?
0: হুম কি গান? কোন গান? বুঝতে পারলাম না, লাইনটা আরেকটু ঠিক করে বলুন।
1: সবাই ডাকে বাউল বলে বাউল করতে পারলাম না,
0: সবাই বলে বাউলাম,
1: সবাই ডাকে বাউল বলে বাউল করতে পারলাম না। হ্যালো,
0: হ্যাঁ দেখছি আমি, খুঁজে দেখছি।

0: হ্যাঁ ম্যাডাম, আমি মিলনীয় উত্তর সরাসিনা থেকে বিশ্বজিৎ পাল।
1: হ্যাঁ, ভালো আছেন?
0: হ্যাঁ ম্যাডাম, ভালো আছি।
1: তো কি গান শোনাবো আজ?
0: আজকে গান শুনিয়ে দিন, দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমি, এই গানটা শুনিয়ে দিন।
1: আর ছোটবেলাটা কি করতেন ঝড় বৃষ্টির দিনে?
0: এই তো ছোটবেলাতে আমরা ঝড় বৃষ্টিতে বেশিরভাগে আম যে পোড়াবার সেটা বেশিরভাগে টানছিল, আর এখন তো প্রায় আম শেষের পথে। এখন যে ওই বত্তা কাটল যে বৃষ্টিটা, এই বৃষ্টিগুলোই মানে বেশিরভাগ আমরা কুড়িয়ে এনে বেঁচে করে খেতাম। এগুলি খেতে খুবই ভালো লাগে, এটা কামলাইস কাঁঠাল বলে আর কি।
1: আচ্ছা,
0: তো আমি দু একজন শ্রোতা বন্ধুর নাম বলবো,
1: ঠিক
0: শুনবেন।
1: আছে।
0: আমাদের শ্রদ্ধেয় ভালো একজন দাদা খুব ভালো কথা বলেন, শুনবেন।
1: ঠিক আছে,
0: হ্যালো,
1: হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি।
0: হ্যাঁ তো শুনবেন, আসাম থেকে অভিনেশ এলি, আশুতোষ দেবনাথ, সঙ্গীতা দেবনাথ, আর শুনবেন অনুপ কুমার ভট্টাচার্যি, সুতপা ভট্টাচার্যি, আর সবাইকে নিয়ে শুনতে চাই।
1: ঠিক আছে, সববার জন্যই পাঠিয়ে দিলাম আপনার পছন্দের গান। ভালো থাকবেন।

0: সুরের ভালা।
1: হ্যাঁ সুরের ভালা, নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি কুমারগাঁও থেকে বলছি দাস।
0: বুঝতে পারছিলাম, কি গান শোনাবো আজ
1: দিদি ভাই? গান শুনবো অমর প্রেম, বিদেশ থেকে ফিরলে দেশে।
0: কে গেছে গো বিদেশ?
1: কেউ যায়নি দিদি ভাই।
0: ও আচ্ছা, ভাবছিলাম বোধহয় কেউ আসবে।
1: না দিদি।

0: সুরের ভালা।
1: হ্যাঁ সুরের ভালা, নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি কুমারগাঁও থেকে বুলটি দাস।
0: বুঝতে পারছিলাম, কি গান শোনাবো আজ?
1: দিদি ভাই গান শুনবো, অমর প্রেম, বিদেশ থেকে ফিরলে দেশে।
0: কে গেছে গো বিদেশ?
1: কেউ যায়নি দিদি ভাই।
0: ও আচ্ছা, ভাবছিলাম বোধহয় কেউ আসবে।
1: না দিদি ভাই, কেউ আসবেও না।
0: আচ্ছা, তো ছোটবেলাটাকে নিয়ে ঝড়ের দিনে কি কোনো গল্প আছে?
1: হ্যাঁ দিদি ভাই, ছোটবেলা তো অনেক আম কুড়িয়ে খেতাম, এখন তো বাচ্চারা এইসব করে না। বৃষ্টি ভিজে ভিজে তুফানের মধ্যে, বাতাসের মধ্যে আমরা ভীষণ এরম আম কুজিয়া কুজিয়া কুড়িয়া কুড়িয়া।
0: আচ্ছা একটা প্রশ্ন করি, আজকের দিনে বাচ্চাদেরকে কি আমরা ভিজতে দেই?
1: না না দিদি ভাই,
0: হ্যাঁ, আজ আগে যে যখন আমরা ছোট ছিলাম, বাড়িতে খুঁড়োতো তো, পিসতো তো, মামাতো তো, অনেক ভাই বোন একসঙ্গে জড়ো হতো, বৃষ্টিতে ভিজলেও মার পিটা বকা খেলেও কোনো অসুবিধে কিচ্ছু ছিল না,
1: ছিল না।
0: সবাই মিলে হই হুল্লোড় করা হতো। আজকের দিনে কি আমরাই আমাদের বাচ্চাদেরকে একেবারে ঘরকুনো করে দিচ্ছি না?
1: ঠিক দিদি ভাই, আমরা তো এই বৃষ্টি আইছে যাইস না বাইরে, এদিকে
0: সেটাই,
1: যাইস না, এখানে থাক, এই তো নিয়ে তো বৃষ্টি তো ভিজেই না স্কাইল।
0: ওদেরকেও আমরা কিন্তু ওদের সেই ছোটবেলার আনন্দ থেকে বঞ্চিত করছি।
1: বঞ্চিত করছি। হো হো ঠিক দিদি
0: মাঝে
1: ভাই,
0: মধ্যে 10 মিনিট 15 মিনিট ভিজতে দেয়া যেতেই পারে, তারপর একদম প্রতিদিনকার যে জলে আমরা স্নান করে সেই জল দিয়ে স্নান করিয়ে দিলেই শেষ।
1: সারে
0: আমরা যে বলি তোদের সর্দি হবে কাশি হবে, ওদের যে শক্তিটা, রোগ প্রতিরোধ যে ক্ষমতাটা, সেটা তো রোদে জলে বৃষ্টিতে ভিজেই গড়বে, নাকি? সেটা তো হতে দিই না আমরা।
1: দিদি ভাই,
0: আমরা সবসময় কিন্তু ওদেরকে এমনভাবে আটকে রাখি যেন ওরা বৃষ্টিতে গেলেই পুরো মানে জ্বর হয়ে মারাত্মক
1: অসুস্থ
0: অবস্থা
1: হয়ে
0: হয়ে
1: পড়বে।
0: যাবে। তো ঠিক আছে, ভালো লাগলো কথা শুনে, পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার নেবেন দিদি,
0: নমস্কার।
1: আমি আশুতোষ দাবি কৈলাসহর থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আগে গানের কথাটা বলে ফেলি।
0: হ্যাঁ বলুন।
1: বিখ্যাত একখানা ছবি 1967 রিলিজ হয়েছিল, ছবির নাম অ্যান্টনি ফিরিঙ্গি।
0: হ্যাঁ।
1: গানটা হচ্ছে আমি যে জলসা ঘরে, মান্না দে গেয়েছেন গানটি।
0: হ্যাঁ।
1: আর এই গানটির রূপ দিয়েছেন বাংলা সঙ্গীত জগতের সব থেকে বড় রাইটার গৌরী প্রসন্ন মজুমদার, আর সুর দিয়েছেন অনিল বাগচি। তো আসলে দিদি ভাই, ঝড় বৃষ্টি ছোটবেলার কথা কিন্তু ভীষণ ভাবায়, যখন খুব ঝড় বৃষ্টি হয়, তুফান হয়, আর আম গাছে আম পেকে রয়েছে, ভীষণ ভাবায়। আর এই সময়টা যদি আমরা আবার পেয়ে যেতাম কি আনন্দ হতো, ভাবি অনেক সময় আর।
0: সত্যি
1: আর আমাদের একটা বাড়ি ছিল, পুরনো বাড়ি, এটা বাংলাদেশ ভারত বর্ডারের কাছাকাছি। সেখানে আমাদের, আমার বাড়ি আবার এখন যে বাড়িতে রয়েছি, এই নতুন বাড়িতেই আমাদের, আমার জন্ম। তো সেই পুরনো বাড়ি ছেড়ে আসা হয়েছে প্রায় 60-65 বছর আগে, চোর ডাকাতের যন্ত্রণায় আর কি। তো শুধু আমরা না, আমাদের আশেপাশে অনেক পরিবার ছিলেন। তো সেখানে অনেক আম গাছ, কাঁঠাল গাছ অসংখ্য ছিল। তখন কিন্তু দিদি ভাই, আম কাঁঠালের অভাব ছিল না, কিন্তু খাওয়ার লোকের অভাব তখন ছিল। কিন্তু এখন কিন্তু উল্টো হয়ে গেছে, লোক বেড়ে গেছে, আম কাঁঠাল আগের তুলনায় অনেক কম, কিন্তু মানে খাওয়ার লোক বেড়ে গেছে এখন।
0: সত্যি।
1: আর তখন কি করতাম, সেই পুরনো বাড়িতে গরু চড়াতে যেতাম।
0: আচ্ছা।
1: আর অনেক বড় বড় গাছ, উঁচু উঁচু গাছ, এত উঁচু গাছে তো উঠাও যায় না, গাছ আর পিঁপড়া রয়েছে, একটু হাওয়া টাওয়া হলে আবার আম পড়ে যায়, গাছের তলায় বসে থাকতাম আর কি।
0: আচ্ছা।
1: তো ধরুন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শুতাম, আর খুব ঝড় তুফান, তখন তো আর আমার ঘুম নেই দিদি ভাই।
0: আচ্ছা।
1: কারণ বিকেল বেলা দেখে এসেছি অনেক গাছে আম পেকে একদম হলুদ হয়ে রয়েছে,
0: হ্যাঁ,
1: তো কখন গিয়ে আম নিয়ে আসবো কুড়িয়ে।
0: সেগুলো আজ স্বপ্ন
1: রাত
0: হয়ে গেছে।
1: 1টা 1:30 বাজে, আমি তো উঠে গেলাম,

0: সেখানে যাওয়ার জন্য আমাদের বাড়ির থেকে ধরুন প্রায় 500 মিটার দূর,
1: আচ্ছা,
0: জঙ্গল রয়েছে আশেপাশে, কোনো বাড়িঘর নেই, ভাবতে পাচ্ছেন অমাবস্যার রাত এরকমও ছিল।
1: তার মানে আপনি ভীষণ সাহসী।
0: বলেই সবসময় আমি যাই, দাদাদেরকে বলি না, কারণ দাদাদেরকে, দাদারা যদি টের পায় আমাকে কিন্তু যেতে দেবে না।
1: তো ভীষণ সাহসী সেটাও বলতে পারে।
0: যাবি না, যাবি না, যাবি না, তুই একা যাবি, আর কেউ নেই, রাত 1টা 1.5টা বাজে, সকালবেলা যাবি। তখন মাকে বললাম, মা সকালবেলা গিয়ে তো একটা আমও পাওয়া যাবে।
1: ঠিক আছে, সে মানে ভীষণ
0: মাথায় আমের নেশা, ভয় টয় কিচ্ছু নেই।
1: সেই তো, সেই ছোটবেলা, আর ভীষণ সাহসীও ছিলেন বোঝা যায়।
0: গিয়ে কুড়িয়ে আনতাম আমাদের নিজের গাছের আমও, বা আমাদের পাশে যে অন্যের গাছ সেই গাছের তলায় অনেক আম পড়ে থাকতো, নিয়ে আসতাম। ভোরবেলা কিন্তু আবার যেতাম, আর রাত্রিবেলা তো সে পরিষ্কার করে আনা যায় না, তাড়াহুড়ো থাকে, বাড়িতে আবার চলে আসব। সকালবেলা আবার যেতাম, তখন মানে অল্প পাওয়া যেত। তো এক দুদিন এরকম হয়েছে, আমাদের পাশের আম গাছের যে মালিক, উনিও আম মানে কুড়োতে এলেন, উনি বলছেন আবার, আরে কাল রাত এত তুফান দিয়েছে কিন্তু গাছের তলায় দেখি আম নেই, কেউ নিয়ে গেল নাকি, বুঝতে পারছি না। আমি কিন্তু শুনছি, নিয়ে তো গেছি আমি।
1: সেই সেই ছোটবেলা
0: দিদি ভাই, সেই কথাটা ভীষণ ভাবায়, আর যদি আবার সেই বয়সটা পুনরায় পেয়ে যেতাম কত আনন্দ হতো।
1: হ্যাঁ সত্যি তাই।
0: আর আমার এক ছেলে রয়েছে, আম তো কুড়িয়ে খাওয়া দূরের কথা, দিদি ভাই আম খাই না।
1: এখনকার বাচ্চারা কিছুটা এরকমই তো। ঠিক আছে, ভীষণ সাহসীও ছিলেন ছোটবেলা, বুঝতে পারলাম। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ, ছোটবেলার অনেক গল্প শুনছি সবার কাছ থেকে, ভালো লাগছে।
0: গানটা শুনবো, আপনিও শুনবেন।
1: অবশ্যই,
0: নমস্কার।
1: নমস্কার।

0: হ্যালো, সুরের ভেলা।
1: নমস্কার দিদি,
0: নমস্কার।
1: আমি কৈলাস থেকে বলুন, সূত্রধর বলুন।
0: হ্যাঁ বলুন, কি গান শোনাবো আজ?
1: তো দিদি, একটা গান শুনবো, পরিচিত বেলা চলছে। গানের লাইনটা হলো, হাতির দাঁতের পালং মতো ঝইবে কালি পড়ে, এই গানটা। আর আম কাঁঠালের কথা তো বলছেন, সবাইয়ের কথা শুনে আমারও ঠিক এমনি মনে হলো যে আবার যদি ছোটবেলাটা ফিরে পেতাম তো খুবই আনন্দ হতো।
0: সত্যি আমরা সবাই একবার মাঝে মধ্যে কিন্তু ছোটবেলায় ফিরে যেতে চাই, তো সেটা বাস্তবে তো আর সম্ভব হয় না।
1: না না না, এটা তো একদম সম্ভব নয় দিদি। তবে আমাদের বাচ্চারা কিন্তু এমন হয় না।
0: তো তার জন্য কিছুটা অবশ্য আমরাও দায়ী, তো সে কথা থাক। আমরা জানাতে চাই ছোট্টদের আমরা কেমন ছিলাম, আর আমাদের মতো আনন্দ ওরা মোবাইলটা রেখে যদি দু একদিন আম কুড়োতে যায় সেটা বুঝতে পারবে।
1: ঠিক বলেছে, কিন্তু যায় না তো দিদি।
0: সেটাই তো কথা,
1: না আমি যাব না,
0: সেটাই কথা। তো ঠিক আছে, পছন্দের গান চলে এসছে, শুনতে থাকুন।
1: দিদি রাখছি, নমস্কার।
0: নমস্কার।

চুরির ভেলা থেকে বিদায় নিবার পালা। এবার শ্রোতাবন্ধু, আজ আমাদের সুরের ভেলায় আমরা ছোটবেলা থেকে একেবারেই শ্মশান ঘাটে যাবার প্রস্তুতি পর্যন্ত শুনতে পেলাম। সত্যি বাস্তব তাই, আমরা ছোটবেলায় থেকেই শুরু করেছিলাম আজকের সুরের ভেলা আমাদের সব্বার ছোটবেলা নিয়ে। পরবর্তী সময়ে আমাদের এক শ্রোতাবন্ধু এমন একখানি গান পছন্দ করলেন, আমাদেরকে একেবারে অন্য একটা জগতে নিয়ে গেল। তো শ্রোতাবন্ধু, ভালো লাগলো, ভালো থাকবেন, আপনারাও কথা হবে আবারও। আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 রজনীকান্তের গান, 12:30 নজরুল গীতি, একটাই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। আকাশবাণীর 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 1:40 আধুনিক গান, 1:00 বেলা 2:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 2:05 বাংলা ছবির গানের অনুষ্ঠান, 2:15 বাংলা ছবির গানের অনুষ্ঠান, 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 3:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, 3:05 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। তার ঠিক পরেই শুনতে পাবেন বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থের আসর, 7:00 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, সন্ধ্যে 7:45 এবং 7:55 যথাক্রমে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 8:05 শুনতে পাবেন সাহিত্য আড্ডা, রাত 8:30 আধুনিক গোলমোহর, রাত 9:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, রাত 9:15 শুনতে পাবেন মিক্স মেলোডিজ, রাত 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, রাত 10:00 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, রাত 10:10 মৈত্রী, রাত 10:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ ইংরেজিতে বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে, রাত 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি, রাত 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর, এবারেই শুনবেন রজনীকান্তের গান। বিভিন্ন শিল্পীর কণ্ঠে প্রথম শিল্পী মিতা হক,

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন রজনীকান্তের গান আকাশ পানি কৈলাসহর। এবারে মান্না দের কণ্ঠে শুনবেন নজরুল গীতি।

মান্নাদের কণ্ঠে শুনলেন নজরুল গীতি। নজরুল গীতির অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশবাণী কৈলাসহজ, এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। চিত্রমালা অনুষ্ঠানে আজ শুনবেন এ কে ছবির গান, আজকের ছবি ইয়ে দিল আশিকানা। প্রথম শিল্পী কুমার শানু এবং অলোকা ইয়াগনিক।

গানখানির শিল্পী ছিলেন কুমার শানু এবং অলকা ইয়াগনিক। এবারের শিল্পী সান

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্ব সিকেল সেল দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সমস্ত দেশের কাছে এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে আজ পশ্চিমবঙ্গের কলকাতায় ম্যারাথনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন আয়ুষ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিসরে জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ করল ভারত। ভারতের এলএনজি বহনকারী ট্যাঙ্কার দিশা হরমুজ প্রণালী দিয়ে গুজরাটে পৌঁছেছে। বিশ্বকাপ ফুটবলে আজ মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার সঙ্গে এবং স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল প্রকল্পের আওতায় মধ্যপ্রদেশ সরকারের অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এই প্রকল্পের অধীনে মধ্যপ্রদেশ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। 2023 সালে এই জাতীয় প্রকল্প শুরুর সময় বড় আকারে স্ক্রিনিং বা রোগ নির্ণয় পরীক্ষার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা নির্ধারিত সময়ের আগেই অর্জিত হয়েছে বলেও শ্রীমতী মুর্মু উল্লেখ করেন। রাষ্ট্রপতি মুর্মু আজ মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার ওঙ্কারেশ্বরে আয়োজিত বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে আয়োজিত রাজ্যস্তরের এক অনুষ্ঠানে অংশ নেন। সেখানে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব রাষ্ট্রপতিকে স্বাগত জানান। আধিকারিকরা রাষ্ট্রপতিকে স্ক্রিনিং কর্মসূচি, জেনেটিক কাউন্সেলিং পরিষেবা, বিনামূল্যে চিকিৎসার সুবিধা এবং প্রকল্পের আওতায় ডিজিটাল প্ল্যাটফর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। সফরের পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি ওড়িশার রায়রংপুরে যাবেন। সেখানে তার বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সকল দেশের কাছে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উঠে এসেছে। গতরাতে প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, একসময় বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক কেবল বাণিজ্যের উপর ভিত্তি করে নির্ধারিত হতো, কিন্তু বর্তমানে বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক আস্থাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
1: হর দেশ রিলায়েবল সাপ্লাই চেইন চাহতা হয়, হর দেশ স্টেবল পার্টনারশিপ চাহতা হয়, হর দেশ এসে সাথিয়ো কি তালাশ মে হ্যায় জিন পর লম্বে সময় তক ভরসা কিয়া যা সকে। আর এসে সময় মে ভারত বিশ্ব মে এক ট্রাস্টেড পার্টনার কে রূপ মে উভর রহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী আরো বলেন, ভারত এমন বহু ক্ষেত্রে বিনিয়োগ করছে যা আগামী প্রজন্মের জন্য অর্থনৈতিক বৃদ্ধি, উদ্ভাবন ও নতুন সুযোগের পথ প্রশস্ত করবে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে যে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে তার অঙ্গ হিসেবে আজ সকালে রান ফর যোগা ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের কলকাতার পুরসভার সামনে এই ম্যারাথনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচির থিম হল দৌড় সে ধ্যান। মুখ্যমন্ত্রী ছাড়াও আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান সহ মন্ত্রিসভার একাধিক সদস্য এই ম্যারাথনে অংশ নেন। ম্যারাথন শেষে যোগাসনে অংশ নেন মুখ্যমন্ত্রী, আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব ম্যারাথনে অংশগ্রহণকারী সকল কলকাতাবাসীকে শুভেচ্ছা জানান। রেল, তথ্য, সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ একদিনের সফরে বিহারে যাচ্ছেন। শ্রী বৈষ্ণব পাটনা ও ছাপড়ায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। শ্রী বৈষ্ণব পাটনায় অবস্থিত সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়া এসটিপিআই পরিদর্শন করবেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী ছাপড়া রেলওয়ে স্টেশন থেকে ছাপড়া দিল্লি এক্সপ্রেস ট্রেনের যাত্রা সূচনা করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছি ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের 62তম অধিবেশনে জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। অধিবেশনে বক্তব্য রাখার সময় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি অনুপমা সিং জোর দিয়ে বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাকিস্তান তাদের অভ্যন্তরীণ সমস্যা এবং সন্ত্রাসবাদের সমর্থন থেকে দৃষ্টি সরানোর জন্য অপপ্রচারের আশ্রয় নিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। সিন্ধু জলচুক্তি প্রসঙ্গে তিনি বলেন, 1960 সালে স্বাক্ষরিত এই চুক্তিটি বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যে দেশ সন্ত্রাসবাদকে মদত দেয় তারা সদিচ্ছা ও বন্ধুত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠা সহযোগিতার সুফল আশা করতে পারে না।

0: Defies logic that a state which exports terror as an instrument of policy continues to demand the privileges of cooperation predicated on goodwill and friendship. It is equally undeniable that the treaty is now outdated. No technical arrangement can remain frozen in time while the world around it is transformed. A treaty negotiated in 1960 cannot be treated as a perpetual entitlement which is insulated from accountability, detached from present-day realities and untouched by the profound changes of the past six decades.
1: হরমুজ প্রণালী দিয়ে ভারতের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহনকারী ট্যাঙ্কার দিশা গুজরাটের দাহেজ বন্দরে এসে পৌঁছেছে। জাহাজটি কাতারের রাসফলাফান টার্মিনাল থেকে 62,370 মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে এসেছে। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের পরিচালনায় পেট্রোনেট এলএনজি চার্টার করা এই জাহাজটি আজ সকালে দাহেজে পৌঁছয়। পশ্চিম এশিয়ায় ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এই জাহাজটির আগমন দেশে এলএনজি যোগান বাড়াতে এবং জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়তা করবে। উল্লেখ্য, গুজরাটের ভাড়ুদ জেলায় অবস্থিত দাহেজ হল ভারতের বৃহত্তম এলএনজি আমদানি টার্মিনাল এবং দেশজুড়ে প্রাকৃতিক গ্যাস বিতরণ শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সরকার ভিভিজি রামজি আইন কার্যকর প্রক্রিয়ার সহায়তার লক্ষ্যে দেশজুড়ে 100 বেশি এরিয়া অফিসার নিযুক্ত করেছে। আগামী মাসের 1 তারিখ থেকে এই আইন কার্যকরী হবে। গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে ওই আধিকারিকদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এতে আইনটির বৈশিষ্ট্য, পরিকাঠামো, প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা নিয়ে আধিকারিকদের অবহিত করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলা শীঘ্রই দিল্লি অমৃতসর কাটরা এক্সপ্রেস করিডোরের সঙ্গে যুক্ত হতে চলেছে। তিনি উল্লেখ করেন, স্থানীয় বাসিন্দা ও শিল্প কারখানাগুলিতে পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহের লক্ষ্যে এখানে একটি গ্যাস পাইপলাইন প্রকল্প রূপায়ণের পরিকল্পনাও রয়েছে। কাঠুয়া জেলার জাসরোটা এলাকায় আয়োজিত এক জনসভায় শ্রী সিং একথা বলেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ নিট ইউজি পরীক্ষার্থীদের জন্য একটি সরকারি হোয়াটসঅ্যাপ চ্যানেলের সূচনা করেছে। আগামী রবিবার এই পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে। এনটিএ স্পষ্ট করেছে, সমস্ত সরকারি হোয়াটসঅ্যাপ বার্তা একমাত্র স্বীকৃত নম্বর 7827980287 থেকে করা হবে। পরীক্ষার্থীদের ন্যাশনাল টেস্টিং এজেন্সির নামের পাশে নীল ভেরিফিকেশন টিক চিহ্ন দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে পরীক্ষার্থীদের অ্যাডমিট পাঠানো হয়েছে বলেও জানিয়েছে এনটিএ। সমাজ মাধ্যমে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বিনিয়োগ সংক্রান্ত একটি প্ল্যাটফর্মের সমর্থন নিয়ে ভিডিও সম্প্রচারিত হচ্ছে তা ভুয়ো বলে জানিয়েছে সরকার। ভিডিওটিতে দেখা গেছে, এককালীন 22,000 টাকা বিনিয়োগ করলে দিনে 80,000 টাকা পর্যন্ত আয় করা যাবে। এই ভিডিওটি এআই দিয়ে তৈরি বলে নিশ্চিত করেছে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট। সরকার এই ধরনের কোনো বিনিয়োগ প্রকল্প সমর্থন করেন না বলে পিআইবি স্পষ্ট জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। গুয়াদাহালারা স্টেডিয়ামে মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন লুই রোমো। এই ম্যাচ জিতে মেক্সিকো রাউন্ড অফ 32-তে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপ ফুটবলে এদিকে কানাডা কাতারকে 6-0 গোলের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে। কানাডার হয়ে হ্যাট্রিক করেন জোনাথন ডেভিড। অন্য ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। এছাড়া চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে আজ মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। অন্যদিকে গ্রুপ সির খেলায় ফক্সবোরো স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের সমস্ত দেশের কাছে এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে। আন্তর্জাতিক যোগ দিবসের প্রচারে আজ পশ্চিমবঙ্গের কলকাতায় ম্যারাথনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন আয়ুষ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ করল ভারত। ভারতের এলএনজি বহনকারী ট্যাঙ্কার দিশা হরমুজ প্রণালী দিয়ে গুজরাটে পৌঁছেছে। বিশ্বকাপ ফুটবলে আজ মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার সঙ্গে এবং স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে খেলবে। খবর এখনকার মতো এ পর্যন্তই, এর পরেই শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো। আকাশবাণী।

0: চিত্রা সিং এর কণ্ঠে শুনলেন আধুনিক গান। আধুনিক গানের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর, এবারে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী অ্যান্ড আই অ্যাম ওয়ালসা উইলিয়ামস উইথ দ্য মিড ডে নিউজ। The headlines. Prime Minister Narendra Modi concludes successful five-day historic visit to France and Slovakia. Prime Minister Modi to disburse incentives worth 2,400 crore rupees under Pradhan Mantri Vikasit Bharat Rozgar Yojana in New Delhi today. President Draupadi Murmu says India on track to eliminate sickle cell disease well before 2047 target. Delhi High Court

শুনছেন বাংলা ছবির গান। মৌন মুখর ছবিতে শুনছেন ভূপেন্দ্র সিং এবং অনুরাধা পাড়োয়ালির কণ্ঠে গানখানি।

দুখ পুক দুখ পুক, ছন্ন ছন্ন কাঁপে বুক, শুনতে পাচ্ছ দীপ দীপ দীপ দীপ। দুখ পুক দুখ পুক, ছন্ন ছন্ন কাঁপে বুক, আমি ভয়ে ঠান্ডা গৌরতে মূলে কান ধরি, বলে হনুমান মেরে পথে এক দান্না। দুখ পুক দুখ পুক, ছন্ন ছন্ন কাঁপে বুক, আমি ভয়ে ঠান্ডা গৌরতে মূলে কান ধরি।

তুনতে পাত তুনতে পাত কান্না থাত ধুক পুক ধুক পুক থন থন কাপে পুক আমি হয় ঠান্ডা বউ এতে মূলে কান যদি বলে।

Joseph, to her guy.

0: Anggo, anggo boy. Kapan bagai ceng anglu kurang na abono no jatono no kita sana ni musungko TV ni aja test kene anggak ay akak sih abo kuk dia.
1: আয়ুষ্মান আরোগ্য শিবির হেন আবন আবার একে রক খাই যাকা আবন কাতে নেন বাগাই মানে আসল উনকি নাহার মহকাকায় টিভি দায়িত্ব দায়িত্ব না যে টিভি হংজাক রং ন দায়িত্ব দায়িত্ব না নাইটুকু তিখলাই রং ন তাং হাকাই আগে হিঙ্কাকায় কক বানজিবে হিঙ্কাই হিনলাই যক্ষা নাই রক্ষা হেনে যক্ষা নাই রক্ষা তাও কিন্তু নাই রক্ষাইয়া তাও কিন্তু দায়িত্ব দায়িত্ব রোগ ন সিনি ওই বিথিবরাই চা খাকাই জরা মতে হামই মানো হঙ্কা বন বাকি দায়িত্ব দায়িত্ব রোগ সিনি ওই দায়িত্ব ইনক খাইনা নি গাইতে টিভি নিবাগে বড় রক্তা থিতুং তে আবহাই এনকে বড় রসি বাইতুং আবন বাগাই আবহাই প্রোগ্রাম খুলঙ্গ খাই যাখা তুমি গাই তে কাইসা হাঙ্কাই আফ্রু তে কাইসা অঙ্ক বংখা ও যে আখাক টেস্ট আখাক যে আমি রং আখাক টেস্ট খাইনে বাকি কালেকশন খাই তুমি যাখা গাইতে কাইসা হাঙ্কাই নিশ্চয় মিত্র রেজিস্ট্রেশন

0: আপনারা খানা খানা বাকসা সাইমান না নিশ্চয় মিত্র হাকাই আবো হাকাই অঙ্ক অংফ্রু ডাক টিবি বিমার কেবনে খাকায় চামো যেহেতু সাক গন্ধু অঙ্ক ফান করে থামান বাকে গাইতে আ বিথি রোগ নব জানানি গাই আ বিমার মানুষের বসাক ফান করে দুর্বল বাকেও গাবন বাকে আ ফান বসাক ঠিক তংনান বাকে চামো ভালাই কেন কাহাম জানানো গা চামু কাহাম জানান বাকে যত রক্ত আসে অঙ্ক ইয়া যত বরং নি তো রং পয়সা করিবলে গাউন বগে যে ও নিশ্চয় মিত্র হানি কাইসা অঙ্ক তঙাব আরো যে মুক্তি সানাই রং কাকাই বরং কাকাই টিবি বেমার অংনাই রং নক চামুং রহর রেতা তাবো কক বা আরো আং বুমুং তিসাকা কাকাই আং আনি গানা গিনি বা যে টিবি আনি কব যে টিবি বেমার অং যা বন আং চামুং কাহাম রে মান্নাইতা মানে চুবালাইমানি তা টিবি বেমার মানজা রং চুবালাইনি বাকে আবহাইব খাই যাকা
1: সংস্থা যাব
0: আবো হে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে চিনি ভারতানি আমাদের তিখলাই কাতা যে যে চুবানাবো যে সবার কোনো চুবাই মানো কিন্তু আ জায়গাও আ জায়গাও বুঙ মাতি সানাইতা যে আং তিন চুবা নাই টিবি বেমার রংজা রং নাই বাক্সা চ নখনা টিবি বেমার রংজা রং চামুং রিলাই মানে চামুং রি মানে আবো যত্ন ও যে চুবানানি হিনে যে বুং তি সানাই রং বরং রহরো তাও আং যদি বুং তি সাকাঙ্কাই আমো রহর মানসি নাই তা বুকে কিন্তু হাইফেন আবো নিকোনো ঠিক খাই তা সাবো সাবো নবদিকে রহর নাই খাই আবো হাই
1: টিবি যে বিনি ও যে চামুং তসং সাকে আবো তসং সাক নতাইসং কারাকে মানে ও বিথি বেড়াই চামানি সঙ্গনা মজুম মানে বিথি বেড়াই কে বাহাইকে আবো জরা রমে জানানি না কিসে আবো খালায় বিথি বেড়াই চামু যে টিবি যে বেমার মানজাগ্রক
0: বিথি বেড়াই গায়ে কিসান বিশিঙ্গপন ছয় মাস বিনি যে কোর্স আবো খাই মাছ সানাই কমপ্লিট গই খাই পাই ফানতা মানে হামই টিবিনি কত তৈবা আবো তাক যে খালো পানসাই তঙ্কা কচুক পান তঙ্কা লুমি তংমানি আবো রক বিথি মাছ কাইসা কাইনি রক সুক সাকা কাইন আবো হামই আরাম ফাই গাই কিন্তু হাইবা ন টিবিনি গাকাই জেসক বিনি কোর্স মিনিমাম ছয় মাস বিনি আজ কোর্স তংমানি আবো কঙ্কাবো পাইসুগ্রি মাছ সানাই আইন মানে আইন চকলেট চামা হাইকে কুতি চামা হাইকে চাকাই আইয়া যে আঙ্কি যা চাখা তা হামরে রেখা আবো হাইয়া মানে ইবি নিজে বনো জেসুক বার বনো দশ টাকা দশ জেসুক চা দিহিনি মানে আসো জরাতি বম মাছ আনাই গা কম মানে ন ছয় মাস বিনি বিথি কোর্স গাই গা বোন আং খানাই তংনাই তাকুক বুকুক লুকু সঙ্গ যতন কইনা মুসুঙ্গ কে বুঝুদিন তুমুং আবো হাইর অঙ্গই অঙ্গই তো হাঁকাই চং আগের অঙ্গে লাচি লাইও বুকলাইও হুইলাই তন লাইও তাই বোন আবো হুইজাং নাইব করে মূসা মুখনা বকরে ওয়ানা নিব করে এবং বিথি হিঙ্গাকাই যে যেখাই চা দিহিন যে সাকাম নাই নাই রক আবো হাইকে মাছ চানাই গাই কিসানি বিচিং পেন ও যে বিথি চেঙ্গই দুই মাস মাস তালনই তালনই জড়াতে হিঙ্কাই কিচা কাতে ওই মাত তংনাই সলয়াং
1: গনানাতে
0: ওই তা কুসুফ্রু রগ বুগরি রুয়ে খুক্তি রক যেখানে খিবিয়া গাবিনেও যে বুকু হুমানি রি রং ন কামকে শুয়ে সাতম মাপ ফ্রান নাই আবার হাই রক্তা গায়ে মাস কাইনি সে জরাতেইলে ইচ্ছা কাতে ওই বন মাতং নাইতা কিন্তু হাইফেন বি থিকাই যেসে যে চানা নামানি আসং মাস আনাই চাই আহকাই তামং চাই আহকাকাই আবো তেইসে যদি নং ফিউ কানে বিথি পাইছুরি চালিয়াবলে গাই ইয়ং থুইসু গিয়াঙ্গু থুইসু গিয়াং তাই ইয়ং থুইসু গিয়াং কে বতেছে হাই না হাই অং ফিউ নাই গা অং ফুর হংকাই আ বিথি না ইয়াং থং আবর বিথি নাই তেবো করা বিথি মারু গা করা বিথি রিপ্রুকাই বাক্স বরকাই অঙ্কমাইয়া সহ্য খাইমিয়াং থাকো হ্যাঁ সহ্য খাইমিয়াং থাকো বাক্সাকে গাবন বাকি না মানে আবো নয় ড্রাগ রেজিস্টেন্ট দা আবন বাকি জেসক চানা নামানি আসে কেন মা অঙ্কাই জয়া হয়েছে জানা মানে ছয় মাস রাতে জেসক মানে আবো যত্ন আজ চাই স্বাস্থ্য দপ্তর বাই নাই নাই রোগ বাই বড় বাই যোগাযোগ মা তাই বরং সাইরি নাই তেসা বুবুর টেস্ট খাইনি তেসা বুবুর থাকবি না নাং বিথি বুতিকে চানাই ব বিথি চাকাই বুতিং মান আবো হাই রক যত্ন সাইরি আবো হাই কেন হাইকো ন বিথিকাই যে থাক দিহি আসা খাই আঙাবো না যত্ন কবং নাম চঙ্গ যে থাক দিহি আসা খাই চাই মা তাই আহাইন সাক নিমু সুতই থাকি খাই ইয়াতা হামরে রেং খাইনে থাকি খাই ইয়া
1: আবো নাবুক তো আসে কিনে নাই

0: από κρύ και τα μωστρά η ρόγνη τα βοκίσα συγγνώμη στο μάκα τι και ρόγνη το δετόν και τι βι ρόγνη τι και ρόγνη όταν χωρκά έτσι τι και ρόγνη ρίμαν
1: τι κάτω τον γω και ένα ρόγ τι κανικό για το σύγκαβα αγγούνο βάξαγε να σάει τάν σιβάν για πόβο χαϊ τάν η τι καριζά και τέ πόβο χαϊ και εγώ τι και αν κακάι τα βίθι βίθι και τα μω βιμάρον κα αγγούνο χαμνά πόγε αν σάκαβο και βίθι και τι και αν κακάι আবি মারতা উংথুং হেনে যেটা সকাংনি সিমিনারি মানে আবহঙ্গ টিকা গাই আ টিকা চরাই রং ন রিজা ওয়াসাই এবং কমপুন আসেন কনি বিছি এক বছর নি বিছি হবো তা বিশা নি বিছি গ রিনা নঙ্গ চরাই নি যে অঙ্ক গাবন হঙ্গ চং বিসিজি ন বেসিলাস কালমেট গুরিন নে গাইস আবো গাই কনি বিসিজি টিকা আবো গাই টিবি বেমানি
0: ইয়াং না বগে
1: ই টিবি বেমারি ইয়ান বগে চরাই রং ন রেজাও আগি বং নুখা তাকে তো উঙ্গাই উঙ্গই কসা কতর কতর মতে ইয়াগ তাবো বন্ধ রক নুক নাই আইন কিছাতে বথরাই হাই কেসা সাথে চাই রকমে ফঙ্গে আবু রিথানি বাকসাকাই উঙ্গ কিরে যাও বাবাই কিরে যা হাঁকা আবো রেখাকায় ও জায়গা কিসা মন নাই কসাং নাই আবু মানে আ জায়গাও বো একসান তং তা গাবো মশা না যাং নাই কিরে আবো হাইন কিছা বংকং নাই
0: আবো সরাই মারা তা না
1: হ্যাঁ ই চাই রক্ত চাই চিকন বলে রক্ত কেবেল মানে বিথি চারি ওই চিকিৎসা খাই পান জরা রিয়াং মানু বরক চাই রং ক্ষেত্রে গাবন বাকে গৌ চাই রং বাকে গাবন বাকে ও যে রিতা তামলে টিকা রিউ চাই রং
0: আবন বাগান তো কবা মানো সেব্রী দো সাকাম সাকাম রকনি বড় রক ডক্টর রক কবা মানো আবং তুই বড় নাইকলই দো যে আশা কর্মী রকব হাইন হ্যাঁ না অঙ্গনাবাড়ি রকম বাহিন হাইরকে সাকলাই যাগে বড়ন কবামান টিকা রাজাগো কবা মা বেমানো কাসোনা বাগাইন কে আমাকে মা সেপমান দোব কবা মান লোক রক ও সেপনা না রিয়া গিরি যাগে টিকা রিয়া খারই দো ফিয়া উলো তরই লগেও আমি বেমার মানজাখা হাঙ্গলে বেলাই বরংনি মানে হামিয়া আমি এই মানুষ বরং কষ্ট মানে বেমার মানজাখাবা গাবন গবং মাসে আমি সেপ মান তোমাবা বরকবো আমি সেপ না হারানো গবং মা বরক তাবো যিনি কামে আমরা আমি তা বুঝিয়া গরি বড় আমি সেপ রং যাতে জাই রং টিকা রেয়ার ওখানে তা হতেন আং মাবনো মাওয়ান সুগো গে আবারগুলো চ তাবুক টাইপ সাইমানাম জঙ্গে ও টিকা টিকা নিক গিয়া ও যে তাবুক বেমার মানজাক রং বেমার মানজা রং তাবো চিনিউই আমাকে বিথি চারাখা গে ও যে টংনাই রকনি ককিয়া সঙ্গে চুঙ্গো যে নক নুখুঙ্গ বসা বতৈ বা বুমা মানজাক দং হাঙ্গা বসা রক কাগজ টংমাইয়া টাইমা বনো ইয়া সানি যা চারি যে মান মানে বিনি যে বসা বা ববাই টংনাই ভিগ বসানি বিশিং পান বসাই মানজাকা হাঙ্কে সাইমে সানি তো বসাই তো ববাই টংই টংনাই বিছনা কাছে পান টংনাই হিংকে আবার রকনো বড় তাও বিনি মানজক সয়াপান জান মানে মানজাক মানে সাইমান সয়াপানো বনবরা সঙ্গে টেস্ট খাই রক নাই নরক মানে আমার হাইরক সঙ্গে
1: আবো হাই ন চাবন বগে নুখুঙ্গ খরকসা যদি ন টিবি বেমার মানজাকাঙ্কাই নিয়ম মতে হিংকা গাবন বগে যত্ন ন তে নং বড় রং নব আমি কেবল কষ্ট যতং হাঙ্কাকাই বা চাই রং গাবন বগে গতং কাকাই চং বন হাকসাল খাই তং দিন সাও
0: আবার তো মানজাক মানে গা বলো সে সাই মানে হাসা তং নি হিনে মানজাক মানে টেস্ট খাই আসানি তো ব্রত কমিউনিকেশন একলগে তং নাই একলগে চানাই বলে হ্যাঁ দিবা তাক মানজাকে টেস্ট খাই মানজা আসানি তো ব্রত একলগে থো চা একটা জায়গা নব টংলাই বোমা বসা পানখা বামলাই টংলাই দো ফে আবার নিগুলো বোমা সিম মানজাক থাকা হ্যাঁ বসা রং বোধাতে হ্যাঁ টেস্ট খাই বিহিনি সুমা ককসে
1: চাই রং নিব যদি নক টংখাকায়
0: বিহে বসাইনি বিশান
1: আবন বসাই তাবো জুখা কোভিড ফ্রো খরকসানি কাকাই নকশিদি যতন টেস্ট খাই মানে এ আবহাই নগব এ আবহাই টিবি বেমানি বব আবহাই খাইনান নাও নকশিদি ন টেস্ট খাইনা নাংতা
0: আবনাই
1: অনবই নবনি লগে লগে আং তাই কেসা সানা মজং মানে হিংকাকাই তাবো বুড়ি রক যারা চরাই মাননাই খো চরাই এংনাই জাত বুড়ি রক যদি তুমুং ন টিবি বেমার মান জাকাকাই আউন বগে বড় হংকাকাই অংকং না নাও অন্তত পক্ষে ও যে বিথি চাই তংসাক ছয় মাস জরাতেই চরাই নাই ওই তংনা নাও প্রেগনেন্ট ইয়া জাত খাইয়ে সাক

0: রিয়াং ইয়াজাত খেয়ে
1: তং না লং
0: এ মা তং নাই
1: এ আমরং নবি সে নাং মানে
0: হংকাই সাগ দিরিয়াং ইয়াজাত খেয়ে মা তং
1: নাই যে সাগ দিরিয়াং জা খংকে ব বাহিং নাই সাগ দিরিয়াং ই থাঙ্কা মানে কক নে কক সাগ দিরিয়াং মানে পরে ব মান জা থাঙ্কা হংকা বাহিং নাই
0: আপন গাকাই ডাক্তার ও যে উংকো নাই দা গাইনে কলে জীবন নাই তং নাই বন সহায় শুক্র বই না মা সা নাই হংকা বন পরং কে ডাক্তার ন যত ন সাইরি নাই বাবা হাই বতি তাম খাই নাই বিথি ফেরি না নাকা বিথি ফেরি সে নাই যত ন কিন্তু তব আবন বগিন চং সাগ দিরিয়াং প্রং কাকাই তেক যা নাই কল না নাও কামকাই মুসাসক দং তং গৌৈ বুতি ববাহাই কষ্টর তং তং টেস্ট রক্ষাই গংনা নাও গাই তে কেসা কাকাই ও জাং থাইজিং সাবানি সাকদারি আঙিয়া ওই তং কাই চাও গাই আবার সাকদারি আঙিয়া ওই তং না তাম খাইনাই তা বিথি রক জাজানাই তং গৌৈ কিন্তু আজ রাও হাই ও টিভি নি বিথি চাই তামান বাকে ও যে সাকদারি আঙিয়া আংনানি বাকে যে বিথি আপনি তে কিছা পাওয়ার কম ও কাবন বগে আলকা ব্যবস্থা মা এ মা নানাই আবন সিমে পে কইয়া
1: কি বেলা নাব চুং সাকথার থাইকলায়ো তামলে হামবা মানজাক থাঙ্গা চিনিও সরাইরনি বাগে ব হামিয়াং নাই বসা আমতিং নি ডক্টর তো ব গাইনোকোলজিস্ট নো সানাই আব তো যে ব্রেই রক নি ডক্টর বর্ণ বিশেষ সানাই সাইমাং কুক নাই ও হাই বসা ভগতং ফুরু চরাই ভগতং ফুরু আমাই মানজাক থাঙ্গা গাঙ্কে বিনিতাম হামিয়াং মেন আব তো চুং গাইনোকোলজিস্ট ডক্টর কাম কা শিকুক নাই গে অবনা তাব পাইথক সঙ্গনা মুজঙ্গ যে আম হাই মানজাক টংনাই রক নক নক বড় রক বাসিলাইয়া বা আপন চেয়ারলাইয়া তাও তো বিথি নংকর মানে বাকে বড় কিরিয়া ফানাঙে মানো ফিয়াবা তাব বাক্সা টেস্ট খাইজাক ফাইয়া কিরিয়া গজা আম হাই নঙ্গে চাওই টংনাই দুমা বিরি নঙ্গে টংনাই আম হাই রকন তাম কক কানানি মুসং কামি আমচানি বড় রক দুমা বিরি নঙ্গে রকন চিনি ফাবা আসক তো জরাব করে খাবা তাই নিয়ং তাম সাকলাইনি মুসং
0: আং মন কব না কক কানা মুসঙ্গ যতন যতন সাইমান ও যে তাক দুমা ফানাংখা বিড়ি ফানাংখা আবার মূসার বসাগ কোনো কোনো চিনি শাক ন কাহাম খাইয়া আবো হামিয়ান বেশি খাইকু গাই কৃ কৃ নি আবো হামিয়ান চাউ বসাগ দাউই তো চিনি মূসা গাবন বাকে আবার অন্য আবহাই রং কাতে ওই টংখানো চানাই তাং গাকাই আবহাই আং কাইসা তাক খা গাবন বাকে আন সাত কেবেল খা কেবেল মন বাকে আং বিমার খা টিভি নমান জাকা কৌবা গাউন বাকে আং তৈসা কাহাম কই তঙে আংকা আবো সব সলো পিউ নাই আবো সব সলো পিউ নাই গাবো আং যে মানে বিশিং তৈ আবো কিন্তু আং সাক সঙ্গে সিমি হামিয়া খাইমা কলাইয়া আবো আং আনি গানা গিনি টংনাই লুকুর নিব হামিয়া খাইমানি কলাইও গাই চং আবো হাইং লাইয়া ওই যত ন চং যেতে অ জাগাও না চং যত ন টংলাই না নিবা যত ন কাইসাতে কাইসানি সামগ্রাই নাই লাইখাই ন জানাই হিনি খাকো কাইসে নংব টং মানাই জাত খাই আং টংখা কাইসাতে কাইসা যত ন চুবা লাই টংখা কাই চাও আবন বাকি আং থাইচিং পুইলা ফুন সাকা কোন লাচি জাংনে ক্রে কোন কোনাই ক্রে কুসুকই আনি বিমার টং থং টং এত কুসু খা হাইছ কাপুর রো জিফুর পানো বুকু গ রিরি না নাও আর হাই আকে বাজে গা আজে কুচুং নাই বরিয়া হাঙ্কাই তে খরস গানা বতং নাই বফানো সাগন কাতে নান বাগই বফানো মারি নাই তাঙ্কে নক বারতি তো কবাং মা বিমার ন সলো জং তো তিনি টিভি নি কক্সিম সে সালায়ো নক বারতি কবাং মা বিমার ন সলো হাঙ্কা আলকো বিমার ফানো সলো ইমানো গাবন বাগই আবা হাইকাই তং হাকাই চাও আবো হাইকে টং মানে কে তামবা নং বো কাহাম করং টং দি আং বো কাহাম করং টং দি মানে গাউন বগে না খনাই টং নাই তাহু বুখু জ তো লুকু রং না বনো নকং না মুসং গ চং জত ন কাহাম করং খন সাক সই লাই কাতে লাই মানে বিমার কাতে জাং নান বগে যে খাই টং নানি না আবো হাইকে টং লাই জং কাইসাতে কাইসা চুবা লাইয়ান
1: আসং নং সিতং চিনি চিনি নিজে কগলাম পান্ডব চং চেরে শুক্রবই সাইখানা মানে বাকে ম্যাডাম নম বিলাইখানা হামবাই চিনি পান্ডব সাইখানা মানে বাকে দেখায় তোমায় লোকর নবচং যতন ন খালো খাই তোমার বাকে চিনি হামজাম মাইয়াফারে চিনি পান্ডান অরণ মাথাকছিল যতন ন
0: হামবাই যতন ন হরকা হাম
2: আশুক জরা সাকাম করানি পান্ডব তিনি খানা রাজাকা টিউবার কলোসিস বেমার নরগী কগলাম সাইখানা রাখা ডক্টর খুম্পুই দেব বর্মা তাবো খানানি পান্ডানে আওয়াই বতং লোক সাকলাই জগি তঙ্গ খানা ফুং দাম দক তামই সতি নিচিবা খানা রাজাকনাই হাইংনি খরং পান্ডা ফুংনি দাম চার তামই সতি ব্রুচিও খানা রাজাকনাই জাইনক পান্ডা দিবর দাম চিনিও খানা রাজাকনাই তাং বিতিনি কক লেনামানি জরা আপনি ইয়াগুলো খানা রাজাকনাই দেববালা দেববর্মানি খরঙ্গ জাদুনি রুচাপুং দিবর দাম চিনি তামই সতি চিব খানা রাজাকনাই নগুল পান্ডা দিবর দাম চিনি তামই সতি ব্রুচিবাও খানা রাজাকনাই মঙ্গলক্ষ্মী দেববর্মানি খরঙ্গ জাদুনি রুচাপুং সানজা দাম চিনিও খানা রাজাকনাই

আশোক জরা লক্ষ্মীপতি দেবরমণি খরঙ্গ যাদুনির চাপমুখানার জাখা আকাশবাণী আগরতলা অবিনী লগিন তিনি হর্ণিক অগ্রক পান্দা অরণ্য পাইখা যত না হাম্বায়।

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান, আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকা প্রদান করেছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। কলকাতায় রবিবার তিনি অংশ নেবেন দ্বাদশ যোগ দিবসের মূল অনুষ্ঠানে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন গত অর্থ বছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত সফর মার্কিন ভাইস প্রেসিডেন্ট পিছিয়ে দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা সরাসরি আলোচনা স্থগিত হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলে আজ সিয়াটেল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অন্য ম্যাচে স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে 2,400 কোটি টাকা প্রদান করেছেন। এর ফলে দেশে 15 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। এই যোজনার মাধ্যমে এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কর্মীদের মধ্যে প্রায় 30% নারী।
1: প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনাকে সহযোগ সে আব তক করিব 70 লাখ জব সৃজিত হুই করিব 20 লাখ যুবা আপনি পহলি নৌকরিকে 6 মহিনে পুরে ভি কর চুকে 2,000 করোড় রুপে সে অধিক কি রাশি সিধে উনকে ব্যাংক খাতো মে পৌঁছি হ্যা রাশি কেবল আর্থিক সহায়তা নহি হ্যা উনকে পরিশ্রম কা সম্মান হ্যা।
0: এই প্রকল্পে প্রথমবারের মতো কাজে যোগ দেওয়া কর্মীরা 15,000 টাকা পর্যন্ত বিশেষ উৎসাহ ভাতা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। কর্মজীবনে এটি অত্যন্ত সহায়ক হবে বলে অনুমান করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়ায় দ্বিপাক্ষিক সফর সেরে দেশে ফিরেছেন। ফ্রান্সের এভিয়তে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। এছাড়াও G7 সম্মেলনের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং সংযুক্ত আরব আমির শাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সহ অন্যান্য রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।

0: তার আগে ফ্রান্সের নিস শহরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ভারত ইনোভেটস কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্লোভাকিয়াতে প্রধানমন্ত্রী মোদী সেদেশের প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনির সঙ্গে সাক্ষাৎ করেন। এক বিশেষ অনুষ্ঠানে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ঝারসুগুড়া জেলার লাখানপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের একটি কয়লা থেকে গ্যাস উৎপাদনের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কয়লা মন্ত্রক জানিয়েছে যে ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে। প্রকল্পটি ভারত কোল গ্যাসিফিকেশন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড BCGCL দ্বারা বাস্তবায়িত হচ্ছে, যা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড ভেল এবং কোল ইন্ডিয়া লিমিটেডের একটি যৌথ উদ্যোগ। ভেলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কয়লা গ্যাসীকরণ পদ্ধতি ব্যবহার করে এই কেন্দ্রে প্রতিদিন 2,000 টন অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদিত হবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে বিকেলে হুগলির তারকেশ্বরে পৌঁছে পশ্চিমবঙ্গ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পাশাপাশি কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রায় 590 কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। উদ্বোধন হবে হাওড়ার সাঁকরাইল সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্পের, পাশাপাশি হাওড়ায় 300 শয্যার নতুন রেল হাসপাতাল এবং পূর্ব মেদিনীপুরের হাওড় রাধামোহনপুরের মধ্যে রেল ওভার ব্রিজের শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী। একই মঞ্চ থেকে 49টি প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার রাস্তা প্রকল্পের উদ্বোধন হবে। এছাড়া প্রধানমন্ত্রীর হাত ধরে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এর আওতায় প্রায় 50 লক্ষ কৃষক এবং 14 লক্ষ হেক্টর কৃষি জমি বীমার সুরক্ষা পাবে। একই সঙ্গে ডিজিটাল এগ্রিকালচার মিশনের অংশ হিসেবে এগ্রিস্ট্যাক প্রাকৃতিক চাষ সংক্রান্ত জাতীয় মিশন এবং প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার সূচনা করবেন শ্রী মোদী। 21 জুন সকালে কলকাতার রেড রোডে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। যোগ দিবসে আগামীকাল শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ। সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, DTH বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আস্থা প্রকাশ করে বলেছেন, ভারত 2047 সালে নির্ধারিত জাতীয় লক্ষ্যের আগেই সিকল সেল রোগ নির্মূল করতে সক্ষম হবে। তিনি এই বংশগত রক্তজনিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু বলেন, এই রোগটিকে হালকাভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশেষ করে একটি উপজাতির মধ্যে রোগটি ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী মোহন যাদবও উপস্থিত ছিলেন। তিনি বলেন, সার্বিক উদ্যোগ নিয়ে এটি সম্পূর্ণ নির্মূল করার চেষ্টা চালাতে হবে। রাষ্ট্রপতি জাতীয় সিকল সেল অ্যানিমিয়া নির্মূল মিশনের অধীনে রাজ্য সরকারের সাফল্যের প্রশংসা করেন।
1: एनीमिया उन्मूलन मिशन के अंतर्गत मध्य प्रदेश ने जो बहुआयामी उपलब्धियां हासिल की है, इसके लिए मैं राज्य सरकार की सराहना करती हूं। ये संतोष की बात है कि वर्ष 2023 में राष्ट्रीय मिशन का शुभारंभ करते समय जो अनेक बड़े लक्ष्य देश के सामने रखा गए थे, उनमें से स्क्रीनिंग का लक्ष्य समय से पहले ही पूरा हो गया है।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন 2014 সালের 46,000 কোটি টাকা থেকে বেড়ে গত অর্থ বছরের রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদার ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি প্রায় 40,000 কোটি টাকায় পৌঁছেছে।
2: 2014 में हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन मात्र 46,000 करोड़ था, लेकिन आज भारत फाइनेंशियल ईयर यानी 2025-26 का डाटा देखें तो वह अब बढ़कर रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए से अधिक का हो चुका है। इसके अलावा 2014 के समय भारत का जो डिफेंस एक्सपोर्ट था वह अप्रॉक्सिमेटली 1,000 करोड़ था। इस समय हम अप्रॉक्सिमेटली 40,000 करोड़ रुपए का हम आज एक्सपोर्ट कर रहे हैं। यह केवल आंकड़ों की वृद्धि नहीं है बल्कि आप सबके सामर्थ्य की वृद्धि है।
0: নাগপুরের আম্বাজারিতে যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অস্ত্র কারখানায় অত্যাধুনিক 10,000 টন ক্ষমতার অ্যালুমিনিয়াম

এক্সট্রুশন প্রেস এর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রাজনাথ সিং এই মন্তব্য করেন। আগামী রবিবার অনুষ্ঠিত হতে চলা নিট ইউজি পুনরায় পরীক্ষার আগে টেলিগ্রামের পরিষেবা সাময়িকভাবে সীমিত করার সরকারি সিদ্ধান্ত আজ দিল্লি হাইকোর্ট বহাল রেখেছে। বিচারপতি তেজাস কারিয়ার অবসরকালীন বেঞ্চ জানিয়েছে, এই পদক্ষেপটি কোনোভাবেই অসামঞ্জস্যপূর্ণ নয়। এই মেসেজিং অ্যাপটির মাধ্যমে প্রচুর তথ্য স্বয়ংক্রিয়ভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব। আদালত তার রায়ে জানায়, সরকারের যুক্তি গ্রহণযোগ্য এবং আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত সফর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পিছিয়ে দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরেক দফা সরাসরি আলোচনা স্থগিত ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউস এই পরিবর্তনের কারণ হিসেবে বিভিন্ন ব্যবস্থাপনায় জটিলতার প্রসঙ্গ তুলেছে। সময়সূচিতে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আলোচনা স্থগিত ঘোষণা করা হল। ইসরায়েলের সেনাবাহিনী গতরাতে দক্ষিণ লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। লেবাননের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলায় অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগেই হিজবুল্লাহর বিরুদ্ধে পাল্টা এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একটি ট্যাঙ্ক ব্যাটালিয়নের কমান্ডার ও আরও তিনজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পরেই এই হামলা চালানো হল। ফুটবল বিশ্বকাপে সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ ডির ম্যাচে আজ মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। অন্যদিকে গ্রুপ সির খেলায় ফক্সবোরো স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে দেয়। গুয়াদালাহারা স্টেডিয়ামে মেক্সিকোর হয়ে একমাত্র গোলটি করেন লুই রেমো। এই ম্যাচ জিতে মেক্সিকো রাউন্ড অফ 32-এ জায়গা করে নিয়েছে। ব্যাডমিন্টনে ভারতের অস্মিতা চালিহা আজ চীনে অনুষ্ঠিত ম্যাকাও ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কিম মিন সানকে তিনি সরাসরি হারিয়ে শেষ চারে জায়গা করে নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকা প্রদান করেছেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরে শুনবেন 7:50 স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা, ককটমা পড়িব অমৃতা দেববর্মা। তিনি নি ককটমা বুবাক রক্ষা রাষ্ট্রভক্ষক দ্রৌপদী মুর্মু খাক লাগিয়া বারত বিনে বসং নাহার মং নই সাই ব্রিজি সিনি বিশিনি সুকানো সিকেল সেল বিমার সকমরান মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনা নি বিশিং পুলে সেবক মানে খরক শ্রী রাশাই শিকলা রং ব্যাংক অ্যাকাউন্ট আলা দেখে খা বসারি নয় সুবাসনী রং ইয়াফারকা মন্ত্রকর প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা নুই সাই নৈচিতক নৈচিসনি রং বিশিনি সিমি উদয়পুর ত্রিপুরা হাপাংনে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তাই শাখাম নক চ্যাং জাগানো উত্তর সালকা আর রেলবনি জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব সাকা দাক্তিন আগরতলানে সিমি করিমগঞ্জ সং ফেরাং মেমো ট্রেন খাই জাগানো রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু খাক লাগিয়া ভারত বিনি বসং নাহার মং নই সাই ব্রিজি সিনে বিশিনি সুকাং সিকেল সেল বেমার সকমরান ব অথৈনি বেমার তুই আলাই দেখে জনজাতি দফানি বিশিং হজব বাগ নিনাবাগৈ থাংসাকে সাইতুংনানি কবখা রাষ্ট্রপক্ষক তিনি মধ্যপ্রদেশ নি ওমকরেশ্বর হায়ং সিকলাস সিকেল সেল সালন তুই কক নারগৈ ব ম কক শাখা পান্ডাব রাষ্ট্রপক্ষক মুর্মু বসং সিকেল সেল এনিমিয়া সকমনা মিশন নই সাই ব্রিজি সিনি বাইশ নামজাক কাইসা আলাদা ফুনুক মুংন নাইকলখা ও ফুনুক মুঙ সিকেল সেল বেমারনি কাসুনাতে বেমার নাই মুংন তুই জুদা জুদা লওয়া জুমুং নাহার জাখা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনা বিশৃঙ্গ পৈলা সেবুক মানায় খরকশি রাশায় সিকলা সিকলি রংনি ব্যাংক অ্যাকাউন্টে তিনি দাদক সিদাকে আলাই দেখে খাবা সেটিনাই সুবাসনী রাং ইয়াফারকা পান্ডব মন্ত্রীপক্ষক শাখা ও তাংবুতাংনি বিশৃঙ্গটি ও ক্ষেপণ হাকতর কায় সিনিচি রাশায় কতাল সামং তাঙ্গর সামজাখা অম রাংনি সুবাসইয়া অবচিনি সিকলা রংনি সামং তাংমানে বরম তে বরমনি কুচুক থিনাংনি শাখা হাকতনু পৈতু ফুনুকম বতেব শাখা ও তাংবুতাং সিকলা হদাতে জুদা জুদা সাম খরংনি বিশৃঙ্গ কড়াক জাইজর অঙ্গে সামুক তাগানো মন্ত্রীপক্ষক ফান্ডে ওই শাখা থাকায় বিশ্ব চিনিও হাকতনে তাং বেক্রেপনি সিমি চেঙ্গে স্টার্টআপ মেক ইন ইন্ডিয়াতে ডিজিটাল ইকোনমি হাইজুদ জুদা থাইয় সামুক তাংখনে সেভ খাইরে জাখা
1: প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা কা আরম্ভ হুয়া ইয়ে রোজগার যোজনা সামান্য তৌর পর সোচে জানে ওয়ালি রোজগার যোজনা সে বহুত আগে বড়কর पहली नौकरी पाने वाली युवा के सपनों को शक्ति देने वाली योजना है। यह युवा और उद्योगों के बीच एक मजबूत सेतु बनाने वाली योजना है।
0: আবনতে আগরতলা টাউন হল সংসদক পান্ডব জনজাতি হামক্রায় মন্ত্রী বিকাশ দেববর্মা শাখা মন্ত্রীপক্ষক বিকশিত ভারত রোজগার যোজনা শিকলা রং সামং তাঙ্কর সামনার লগে লগে কতাল খা বাসারি মুক্তাই পৈতক খাইতেন চুবাবন পান্ডব ককনারক সাংসদ রাজীব ভট্টাচার্য ইপিএফ রিজিওনাল কমিশনার লিও জোসেফ মারান্ডি মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী শাখা হামসাজক ভারত সংসাইতি সানাবা শিকলা দফানো কবংমা সেবরে ওইচুকজা খাইনানো হাপাংনি নাহার মংবুবাক শিকলা হামক্রাই মন্ত্রী মনসুখ মান্ডবিয়ানি কক খালসিয়ার খাই মন্ত্রীপক্ষক শাখা প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা কতর বেরম সামুং মানথগ্রী মু সেব সামনানো তাই শিকলা দফানো বসং খানাও মানজাকনা খা বাসারিওয়ানো কক খাল মনসুখ মান্ডবিয়া খোরসাকা নই সাই সীতাম বিশিনি সিলাই ভারত তাবক হায়ুনি দজাক রাং থংকরাক তাই স্টার্টআপ ডিজিটাল পাবলিক তাং বেক্রেপনি সেবক খোরসাজাক থাই হাম কেন্দ্র হাপাংনি বেখাকটি সাজাকা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী তুই দুল মুংবাই থাংনাই বিশি চিনিয় সালসি সালকা আমসায় খুরসজাক থক হামক্রাই অংখা সবকা সাত সবকা বিকাশ সবকা বিশেষ সবকা প্রয়াস রায়দান বুসকাং তনি ওই ভারত খুরসজাক থক সাইমুং নুকজাখা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনানি বিশিং খক ব্রিজি সিনি সাই নৈরা সিনিচি রোজাক রাং সবাই কিলোমিটার ব্রিজি দক সাই নৈরা চুকু সিনি কবাং কামি লাহার সামতি সাজাখা আবনো কারিব কাইসার কতার গ্রিনফিল্ড বীরখুম খোলা ফ্লাইওভার তাং তাঙ্গ চুকুসি রোড চল তাই কিলোমিটার ব্রিজ সাই ছাড়া সিনি সিনি কবাং রেল লামাও সং ফেরং সেব মানজবং সামুক পাইরি জাখা সালসি সালকা আমসে হামক্রাই খাইনেও পি এম দিবাইন টাং বাতংনি বিশিং খক ডক সাই ডগরা রজক সুক চং জাখা হাপাংনি খাকামং অচেতনি সেব বাই সালসি সালকা আমসাইনি কাইসার হাস্তে অষ্টলক্ষ্য তাবো হামক্রাইনি কতাল লামফিয়ক জাগাই তঙ্গো আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ ককটমা খনাই তঙ্গায়ও আকাশবাণী ককটমানে আপডেট মানানি বাকি লগ ইন খাই দি www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাই দি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে ককটমা আপডেট মানাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাই জানি নাঙানো মন্ত্রকর প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা নই সাই নৈচেদক নৈচেসিনি রং বিশি নিসিমি উদয়পুর ত্রিপুরা হাপাংনে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তাই শাখামনক কায়দক সে আসুকতে তুই চ্যাং জাগানো ভারত হাপাংনে আয়ুর্বেদিক ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন কায়দক সে আসুক থাই তুই অ

0: চেংনানী বাকে হাস্তে হাপং কয়মুঙ্গ গসিমু রেখা হদালামনি বিশংতি মন্ত্রক সাকা আবুনি বাকে কুচুক ওয়ানসুমং গনাং স্রংনাই রংনি বাকে কতাল সেপ সাম জাগান তাই হাস্তিনী লকুরংনি বাকে সাকাম সেপসাবো হামক্রাই এঙানো ভারতনি ফরজা হুকুমতে মুকুমনা হায়ুনি দামসাবতী সানা বাকে থাকাই বিশ্বপুরে কবংমা নাংকুকমা ইয়াপ্রি নাহরকা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী বাইতে দুলজাক এন ডি এ হাফাং কাহামকুক সেলাইমং নুকজাখা মুকুমনি থাইতে টংথানী নিকুমানী টং বেখ্রব ককথুম কাইসা
1: মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী হাকতো নি তৈকুনি আমচাইনি হাইন সাজি সালকা আমচাইনি হামক্রাই নব আলাইদা ফানবক্সিনী সামুং তাঙ্গি তঙ্গু তে অ ওয়ানসক মুং বক্রগতনি সাজি সালকা আমচাইনি অ কাইচার হাস্তেন অষ্টলক্ষ্মী মুং রেখা থাকাই বিশি চিনই মানজুমুং তাং বেখ্রেব রংতাই তাং সামুং মানথগ্রমা বংরমাও কবংমা চেতন নাহারমানি সেবাই সাজি সালকা আমচাইনি হামক্রাইন তৈ বক্রা খাইজাখা বুসকাঙ্গি থাকমানি অ লামচেং জাখা পি এম ডিভাইন তাংবতাংনি সেবাই আবনি বিশিংতৈন সাজি সালকা আমচাইনি আলাইদাকাই হামক্রাই রেজাক তাংগতাং তাং সামুং বংরমুং শিকলা হদান সামুক্রং খাইমানি বংরমুং তৈ হদানী তাং বেখ্রে ফানক্রা খাইনও নাংমানি ইয়াপি নাহার জাখা অষ্টালক্ষ্মী সেবন ফানসলায়ী হামক্রাই সবই রেজাগৈ তঙ্গ বেবাক আমচাই গতাল ভারত ফানক্রাক ভারত সালচি সালকা আমচাই হামক্রাই ইংমা এন ডি এ হাপাংনি বিশি চিনৈনি চাইতক মুংনি ফুনুকমারি কক্তমা খতলনি সুমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: উত্তর সালকা আরি লাইলনি জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব শাখা দাক্তিন আগরতলানি সিমি করিমগঞ্জ সং ফেরাং মেমো ট্রেন চল খাই জাগান ভারতীয় রেলওয়ে কতালক অকোস হাংলাইসু খাইনার রংনি কেবং মঙ্করি সেবদিনা তে বড় কবং রগানি ফান তঙু তিনি আগরতলা রেল স্টেশন ককটমা থুমনা রংনি থুম মকক শাখা বশাখা অমৃত বারো তাংব তাঙ্গ আগরতলা রেল স্টেশন কতালকে সামতি সাজাখা নৈসাই নৈচে সিনে বিশিনে মার্চ তালনি বিশিঙ্গন অসামু পাইরে জাগান কতাল স্টেশন কতাল জরানি যত সেপসাপ তঙান হায়ুং বেরেমনা স্টেশন থাংলাইসু খাইনার রংনি বাকে তঙ সেব তঙানো রেল স্টেশন প্লেটফর্মনি মারিব বাংরি জাগানো পান্ডাব জি এম শ্রীবাস্তব বাই এন এফ রেলওয়ে লামডিং বেদিং ডি আর এম সমীর লোহানিব মানজাখা আগরতলা সিপিআইএম হাস্তে কমিটিনি সালিনী কগলাম পান্ডা তিনি পাইখা সালিনী পান্ডা পাইথাকো আগরতলানি দশরথ ভবন কক্টমা থুমনা রংনি পান্ডাব সিপিআইএম যত ভারতের তাঙ্করা এম এ বেবি হাকতনি ফাতার হা রাজন তৈ সেজাউ শাখা হাপাং রাংরি গনাং রংনি বাকে সিমি সামুং তাঙি তঙ্গো হাকতর থগি ইয়াকসি লুকু ফানকরা খাইনা বাকে সিপিআইএম সামুং খাইন পান্ডাব হাস্তে তাঙ্করা জিতেন্দ্র চৌধুরী শাখা সালিনী পান্ডাব এডিসি আমচে সিপিআইএম নে মতানে ফান্ন তৈ শুক্রবী সালে জাখা আবনাকারি সিপিআইএম আগস্ট সালচিও শ্রম কেবেঙ্গ কেরং কেবেঙ্গজাক চবা খায়ন পান্ডব মানজাখা সিপিআইএম পলিট ব্যুরো আদম মোহাম্মদ সেলিম হাস্তে বামফ্রন্ট কবকনাই মানিক দে আকর্ষণ উনগুটি হাঙ্কর তিন সিমি স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 2026 চেংজাখা আবতঙ্গানো বিসকাং জুলাই থামচিসা জরা শাখাম বেদিং যোগালিমাই কৈলাসর সাকিট হাউস ও তাং বতং চেঙ্গি রেখা উনগুটি জেলা পরিষদ নি সভাধিপতি অমলেন্দ্র দাস নৈসাই নিষিদ্ধ ফুটবল হায়ং কাপ নি পাইথক থুমঙ্গ মেক্সিকো শাহ বুকসা গোল বাই দক্ষিণ কোরিয়ান মেচেন খা ভারতনি জরা তিন হরনি দামচিনি তামিল সতী থামচে গ্রুপ দিনে কপ্লাই দল নেই বদল মার্কিন যুক্তরাষ্ট্রতে অস্ট্রেলিয়ানি থুমুঙ্গানো খোসাতে ক্লাইয় পুলিয়া থুমুঙ্গ প্যারাগুয়ানো ব্রিসা গোল বাই মেসেন মানি যুক্তরাষ্ট্র তাই অস্ট্রেলিয়া নই বুকসা গোল বাই তুরস্কনো মেসেন মানি আবনে ওলো খানা আইসুগো দাম থাম স্কটল্যান্ড থানো মরক্কোনা কেবং তে খানা ফোনের দাম দগো ব্রাজিল বাই বাতায় না হাইটি বিসকাং দামনি সিব্রিয় হাস্তিনি যত হাঙ্কর ফেরাঙ্গকে কবাঙ্কে ওয়াতি ওয়াই ওয়ান হিনি হজাক মুং রেখা নবর্তি বেনাই খনা সালনি তোমারি সাকাও থামচিতম ডিগ্রি সেলসিয়াস তে খামো নৈশাবা ডিগ্রি সেলসিয়াস নে গানা গিনো তঙ্গি মানো তিনি সালনি তোমারি তোমারি সাকাও থামচি দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তে খামো নৈশাবা ডিগ্রি সেলসিয়াস কক্টমা পাঞ্জানি সঙ্গে কক্টমা বুবাগ্রক তাওয়েছে সাফিরো রাষ্ট্রপক্ষ দ্রৌপদী মুর্মু খাকলাইকে ভারত বিনি বসং নাহারমং নৈসে ব্রেজিসিনি বিছিনি সেকাং সিকল সেল বেমার সকমরানো মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনা বিশঙ্গ পৈলা সেবক মানে খরচি রাশে শিকলা রঙে ব্যাংক অ্যাকাউন্ট আলাদা খাবাস রেনে সুবাসনে রাং ইয়াফারকা মন্ত্রীপক্ষক প্রফেসর ডক্টর মানিক শাহ সাকা নৈসাই নৈশিত নৈশিসিনি রং বিশিনি সীমা উদয়পুর ত্রিপুরা হাপাংনে আয়ুর্বেদিক মেডিকেল কলেজে সাকামনক চেঙ্গজাগান উত্তর সালকা আরি রেলওয়ে জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব সাকা ডাক্তিন আগরতলানি সীমা করিমগঞ্জ সং ফেরং মেমো ট্রেন চল খাই জাগান ককটমা তিন বাকে অরণ্য পাখিয়া উল্লেখ কক্টমা আওয়াই এঙ্গানে খোনা ফুং দামসিনী সতীব্রীচি বাবা

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত

0: ভারত কর্মসংস্থান যোজনার অধীনে প্রথমবার চাকরি পাওয়া 10 লক্ষ যুবক যুবতীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বিশেষ উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 2026-27 শিক্ষাবর্ষ থেকে উদয়পুরের ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল 60টি আসন নিয়ে যাত্রা শুরু করবে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, খুব শীঘ্রই আগরতলা থেকে করিমগঞ্জ বৈদ্যুতিক মেমো ট্রেন পরিষেবা চালু হবে। আরও একবার নেইমারকে ছাড়াই দ্বিতীয় ম্যাচে নামছে ব্রাজিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনা অধীনে প্রথমবার চাকরি পাওয়া 10 লক্ষ যুবক যুবতীর ব্যাংক অ্যাকাউন্টে আজ সরাসরি বিশেষ উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে দেশে প্রায় 70 লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এটি আর্থিক সহায়তা নয়, এটি আমাদের যুবকদের পরিশ্রমে সম্মান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি দেশের বিশ্বাসের বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, এই প্রকল্প যুব সমাজ এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মধ্যে এক মজবুত সেতু হিসেবে কাজ করছে। যে সমস্ত প্রতিষ্ঠান নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে, সরকার তাদেরও উৎসাহ প্রদান করছে।
1: প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা কা আরম্ভ হুয়া। ইয়ে রোজগার যোজনা সামান্য তৌর পর সোচে জানে ওয়ালি রোজগার যোজনা সে বহুত আগে বড়কর পহলি নৌকরি পানে ওয়ালি যুবাকে সপনো কো শক্তি দেনে ওয়ালি যোজনা হ্যায়। ये युवा और उद्योगों के बीच एक मजबूत सेतु बनाने वाली योजना है।
0: এ উপলক্ষে আগরতলা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা যুবাদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নতুন প্রেরণা ও আত্মবিশ্বাস যোগাতে সাহায্য করবে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে প্রথমবার চাকরি পাওয়া 10 জন এই আর্থিক সহায়তার আওতায় এসেছে। বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য, ইপিএফ আঞ্চলিক কমিশনার লিও জোসেফ মারান্ডি। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ সিপাহীজলা জেলার বিশালগড়ের কৃষ্ণকিশোর নগরে জেলাভিত্তিক ক্ষেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক চাষ বিষয়ে একদিনের কৃষক কর্মশালার উদ্বোধন করেন। মধুমালা এসবি স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক সুশান্ত দেব। কর্মশালায় কৃষিমন্ত্রী বলেন, 2047 সালের মধ্যে শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে সবকা সাথ সবকা বিকাশের নীতি নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি কৃষকদের মাটির স্বাস্থ্য রক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমাতে প্রাকৃতিক ও জৈব চাষের দিকে এগিয়ে আসার আহ্বান জানান। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক তথা সমাহর্তা ডক্টর বিশাল কুমার আজ জিরানিয়া মহকুমার অন্তর্গত জিরানিয়া আরডি ব্লক স্থিত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে আয়ুষ্মান আরোগ্য মন্দির, স্বাস্থ্য উপকেন্দ্র সহ একাধিক স্থানের পর্যবেক্ষণ করেন। জেলাশাসক বিভিন্ন চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের পরিষেবার গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, 2026-27 শিক্ষাবর্ষ থেকে উদয়পুরে ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল 60টি আসন নিয়ে যাত্রা শুরু করবে। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল কমিশন ফর ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন 60টি আসন নিয়ে এই কলেজটি শুরু করার জন্য রাজ্য সরকারের আবেদন অনুমোদন করেছে। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, এর ফলে ত্রিপুরার উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং রাজ্যের জনগণের জন্য স্বাস্থ্য পরিষেবা উন্নত হবে। ঊনকোটি জেলায় আজ থেকে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 2026 শুরু হয়েছে, তা আগামী 31 জুলাই পর্যন্ত। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কৈলাসহর সার্কিট হাউসে এই কর্মসূচির উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাপতি অমলেন্দু দাস। এনডিপিএস মামলার অধীনে পুলিশের সাব ইন্সপেক্টরদের দক্ষতা বৃদ্ধি ও পেশাদার পুলিশি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আজ দক্ষিণ জেলা পুলিশের সুপারের কার্যালয়ে একদিনের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে এনডিপিএস মামলার কার্যকর তদন্তের জন্য অনুসরণীয় সর্বোত্তম পদ্ধতি ও আধুনিক তদন্ত কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ চন্দ্রশেখর, অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার প্রমুখ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালি। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, খুব শীঘ্রই আগরতলা থেকে করিমগঞ্জ বৈদ্যুতিক মেমো ট্রেন পরিষেবা চালু হবে। ভারতীয় রেলওয়ের আধুনিক এই কোচ যাত্রী স্বাচ্ছন্দ্যময় এবং যাত্রী ধারণ ক্ষমতাও বেশি। আজ আগরতলা রেলস্টেশনে সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান। তিনি জানান, অমৃত ভারত প্রকল্পে ভারতের রেল স্টেশন নবরূপে সেজে উঠেছে। 2027 সালের মার্চ মাসের মধ্যে এই কাজ শেষ হবে। নতুন স্টেশনে সব ধরনের আধুনিক ব্যবস্থা থাকবে। বিশ্বমানের এই স্টেশনে যাত্রী সাধারণের থাকার জন্য সুব্যবস্থাও থাকবে। রেজিস্ট্রেশনের প্ল্যাটফর্মে সংখ্যা বাড়ানো হবে। অমৃত ভারত

0: যোজনা উদয়পুর এবং কুমারঘাট রেল স্টেশন আধুনিকীকরণের কাজও এবছর সেপ্টেম্বরে শেষ হবে বলে জানিয়েছেন তিনি। শ্রী জিএম শ্রীবাস্তবের সঙ্গে এনএফ রেলওয়ের লামডিং বিভাগের ডিআরএম সমীর লোহানিও উপস্থিত ছিলেন। আগরতলায় সিপিএম রাজ্য কমিটির দুদিনব্যাপী বৈঠক আজ শেষ হয়েছে। দুদিনের বৈঠক শেষে আগরতলার দশরথদেব ভবনে সাংবাদিক সম্মেলনে সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি দেশের বিদেশ নীতি সমালোচনা করে বলেন, সরকার পুঁজিপতিদের স্বার্থে কাজ করছে, গোটা দেশে বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে সিপিআইএম কাজ করবে। শ্রী বেবি আরও বলেন, দুদিনের সম্মেলনে বেকারত্ব ও মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। সাংবাদিক সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, দুদিনের বৈঠকে এডিসি এলাকায় সিপিআইএমের সাংগঠনিক শক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলের কৌশল নিয়েও আলোচনা হয়। শ্রী চৌধুরী বলেন, গ্রাম ত্রিপুরায় অর্থনৈতিক সংকট এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে সিপিআইএম জেলাশাসকদের কাছে ডেপুটেশন প্রদান করবে। তাছাড়া সিপিআইএম 10ই আগস্ট শ্রম কোডের প্রতিবাদে আইনমান্য আন্দোলন করবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম, রাজ্য বামফ্রন্ট আহ্বায়ক মানিক দে প্রমুখ। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ কৈলাসহরে 9টি কলাক্ষেত্রে ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন 9টি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। প্রতিযোগিতায় 5টি স্কুল ও 2টি সংস্থা থেকে শিশু নাট্য দল অংশ নেয়। ভারতের সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে বিগত 12 বছরে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। ইতিবাচক পরিবর্তন এসেছে ঐতিহ্যপূর্ণ স্থান এবং ধর্মীয় ঠিকানার পরিকাঠামোতে। একটি প্রতিবেদন।
1: দেশের প্রাচীন ঐতিহ্য সংরক্ষণে বিভিন্ন ধরনের পরিকাঠামোগত পরিবর্তন সম্ভব হয়েছে। ধর্মীয় স্থানগুলিতে গড়ে উঠেছে আধুনিক বিভিন্ন সুবিধার পরিকাঠামো। হৃদয় প্রকল্পের মাধ্যমে দেশের ঐতিহাসিক শহরগুলোর সংরক্ষণ ও আধুনিকীকরণ করা হয়েছে। অন্যদিকে প্রসাদ প্রকল্পে উন্নত হয়েছে বিভিন্ন তীর্থস্থান ও ধর্মীয় পর্যটন কেন্দ্রের পরিকাঠামো। কাশী বিশ্বনাথ ধাম থেকে শুরু করে মহাকাল মন্দির, অযোধ্যা, দ্বারকা, রাজ্যের ত্রিপুরা সুন্দরী মন্দির এবং দেশের বহু ঐতিহ্যবাহী স্থানে হয়েছে ব্যাপক উন্নয়ন। এর ফলে শক্তিশালী হয়েছে পর্যটন ব্যবস্থা, সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের সুযোগ এবং সমৃদ্ধ হয়েছে স্থানীয় অর্থনীতি। ঐতিহ্যের সংরক্ষণ উন্নয়নের এই ধারাবাহিক উদ্যোগে আজ ভারত বিশ্ব দরবারে নিজের সাংস্কৃতিক গৌরবকে আরো উজ্জ্বলভাবে তুলে ধরছে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: খেলা খবর। 2026 ফুটবল বিশ্বকাপে সর্বশেষ ম্যাচে মেক্সিকো 1-0 গোলে পরাজিত করেছে দক্ষিণ কোরিয়াকে। ভারতীয় সময় আজ রাত 12:30 গ্রুপ ডির 2 জয়ী দল মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে গুরুত্বপূর্ণ এক লড়াইয়ে। উল্লেখ্য, প্রথম ম্যাচে প্যারাগুয়েকে 4-1 গোলে হারিয়েছিল আয়োজক যুক্তরাষ্ট্র, আর তুরস্ককে 2-0 গোলে পরাজিত করে আত্মবিশ্বাসে উজ্জ্বল অস্ট্রেলিয়া। এরপর আগামীকাল ভোর 3:30 স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে, আর আগামীকাল সকাল 6:00 ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলার বৃষ্টিপাতের পরিমাণ 3.4 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বিকশিত ভারত কর্মসংস্থান যোজনার অধীনে প্রথমবার চাকরি পাওয়া 10 লক্ষ যুবক যুবতীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বিশেষ উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 2026-27 শিক্ষাবর্ষ থেকে উদয়পুরে ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল 60টি আসন নিয়ে যাত্রা শুরু করবে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, খুব শীঘ্রই আগরতলা থেকে করিমগঞ্জ বৈদ্যুতিক মেমো ট্রেন পরিষেবা চালু হবে। আরও একবার নেইমারকে ছাড়াই দ্বিতীয় ম্যাচে নামছে ব্রাজিল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

এতক্ষণ পর্যায়ক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে সম্প্রচারিত সংবাদ শুনলেন। আকাশবাণী কোলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কোলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আসুন শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প।
1: এক সপ্তাহ ধরে রোজ বৃষ্টি হচ্ছিল, ক্ষেতে সবুজ কিছুই ছিল না, ছিল শুধু বন্যার জল। সবার মতো লাখানের ফসলও জলে ডুবে গিয়েছিল, কিন্তু ও আশা হারায়নি। স্ত্রীর নিরাশ মুখ দেখে ও ভরসা দিয়ে বলেছিল, আচ্ছা কিয়া, ফসল কা ইন্স্যুরেন্স লিয়া, এবার ফসলের লোকসান ইন্স্যুরেন্স কভার করবে।
0: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.

আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত।

একটি ঘোষণা। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক আগামীকাল 20 জুন শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 23তম পর্বের সূচনা অনুষ্ঠানের ধারা বিবরণী বিকেল 3:55 থেকে দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আগামী 21 জুন রবিবার দ্বাদশতম আন্তর্জাতিক যোগা দিবস পালিত হবে। এটি দেশব্যাপী একযোগে গণ যোগা প্রদর্শনীর মাধ্যমে জাতীয় পর্যায়ের উদযাপনের নেতৃত্ব দেবেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী যুক্ত নরেন্দ্র মোদী মহোদয়। এই অনুষ্ঠানটি কলকাতার রেড রোড থেকে পরিচালিত হবে। এই অনুষ্ঠানের ধারা বিবরণী সকাল 6:30 পর থেকে দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আজকের সাহিত্য আড্ডায়। আজকের সাহিত্য আড্ডায় আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজন সাহিত্যিককে যিনি দীর্ঘকাল ধরে অন্তরালে থেকেই সাহিত্য চর্চা করে যাচ্ছেন, কৈলাসহরের একজন প্রবীণ নাগরিক, বরিষ্ঠ সাহিত্যিক সুকুমার দত্ত মহোদয়। কৈলাসহরের সাহিত্য চর্চার অঙ্গনে তার সৃষ্টি সম্ভার যতটুকু বা পরিচিত, সাহিত্যিক হিসেবে ব্যক্তি মানুষ আমাদের কাছে, বিশেষত শ্রোতাবন্ধুদের কাছে, ততটুকুও পরিচিত নন। আজ আমরা আজকের আড্ডায় শুনব উনার সাহিত্যকৃতির কথা, উনার ব্যক্তি জীবনের কথা। নমস্কার, আপনাকে স্বাগত জানাই আমাদের সাহিত্য আড্ডায়।
1: নমস্কার।
0: আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে এই কৈলাসহরেই আছেন।
1: আগে আমি 65 থেকে এখানে আছি।
0: আচ্ছা, তো এই দীর্ঘদিন ধরে কৈলাসহরে আছেন, কৈলাসহরের সাহিত্য চর্চায় আপনার সাহিত্যকৃতি একটা পরিচিতি আছে, তবে আপনি কি ধরনের সাহিত্য চর্চা করছেন? মানে কবিতা, গল্প, ছড়া, প্রবন্ধ, গদ্য, কোন শাখায় আপনার বিচরণ সেটা নিয়ে একটু বলুন।
1: দেখুন, আমি সাহিত্যের

0: কবিতা, ছড়া, প্রবন্ধ, তারপরে কলাম টলাম এসব সব কিছুই
1: লিখছেন?
0: এই জাতীয়, হ্যাঁ এইসব লিখে থাকি।
1: আচ্ছা, কবে থেকে আপনার এই চর্চা শুরু?
0: দেখুন, আমি 1991-এ আমার চাকরি থেকে অবসর যাই।
1: আচ্ছা,
0: অবসর নেওয়ার পর আমি
1: বহুদিন হয়েছে,
0: তারপরেই আমার সাহিত্য চর্চা শুরু হয়। তার আগে আমাদের ব্যস্ততা ছিল, তার মধ্যে আমি কোনো
1: মানে
0: চাকরি জীবনে কোনো সুযোগ পাইনি,
1: এত ব্যস্ততার মধ্যে করতে পারেননি, অবসর জীবনে এই কাজটা করে যাচ্ছেন।
0: হ্যাঁ, অবসর জীবনে এটা কষ্ট করে।
1: আচ্ছা, আপনি কবিতা, গল্প, গদ্য, প্রবন্ধ, ছড়া সবগুলো নিয়ে লিখছেন নাকি?
0: হ্যাঁ, সবকিছুই চেষ্টা করি আর কি, লিখতে পারি হয় কি না জানি না, তবে চেষ্টা করি।
1: আচ্ছা, তো আপনার এই যে লেখা কোথায় কোথায় প্রকাশিত হচ্ছে বা হয়েছে?
0: সাধারণত আমি একটু মানে সব আড়ালে রাখতে চাই, আমার নিজের
1: মানে অন্তর্মুখী
0: অন্তর্মুখী আমি প্রকাশ করতে চাই না। তবে আমাকে বাধ্য হয়ে যখন ওই আমাদের পেনশনার অ্যাসোসিয়েশন, গভর্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশন ত্রিপুরা আমাকে রিকোয়েস্ট করে,
1: আচ্ছা
0: হ্যাঁ, লেখা দেওয়ার জন্য, তখন আমি কয়েকটা লেখা দিয়ে কয়েকটা লেখা ওরা ছাপে।
1: মানে একটা ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা আছে যেটা প্রবীণ,
0: প্রবীণ প্রবীণ প্রবীণে ওরা ছাপে
1: আপনার লেখা প্রকাশিত হচ্ছে।
0: আর কয়েকটা লেখা আমার ওই ইয়েতে ছাপা হয়েছে, ওই যে যুগশঙ্খ পত্রিকা।
1: আচ্ছা, দৈনিক যুগশঙ্খ আসাম শিলচর থেকে প্রকাশিত,
0: দুইটা লেখা ছাপা হয়েছে আমার।
1: আপনার এই যে রচনা সম্ভার এতদিন ধরে লিখছেন সেটা কিছু প্রকাশিত হয়েছে আবার কিছু না, অল্পই তো, সেগুলো কি কোনো গ্রন্থাগারে কিছু করেছেন বা করার ইচ্ছে আছে?
0: না, আমার গ্রন্থাগারে করার ইচ্ছা থাকলেও আমার মানে ইয়ে নাই আর কি,
1: সুযোগ হয়
0: করতে পারে না, এফোর্ড করতে পারে না, তার জন্য হয় না,
1: সুযোগ হয়নি,
0: সুযোগও না, এফোর্ড হয় না।
1: আচ্ছা,
0: ইচ্ছা আছে কিন্তু এফোর্ড, হ্যাঁ।
1: আচ্ছা, তো এবারে আমরা আপনার কাছ থেকে শুনব আপনার লেখা। প্রথমে কি শোনাবেন, কবিতা?
0: এটা কবিতা আমি শোনাতে,
1: আচ্ছা শোনান।
0: কবিতাটার নাম নববর্ষ, আমি লিখেছিলাম 15-4-2003। আচ্ছা, নতুন বছর এলো আবার চুপিসারে, বৈশাখের দাবদাহে দহনের অঞ্চল ধরে, এমনও দিনে চোখ চলে যায় আকাশ পানে, বৃষ্টি কখন আসে অজুর ধারা বরিশরে, আবার যবে কালো মেঘে আকাশ ঢাকে, কালবৈশাখী আসে নেমে তাসে কাপন ধরে বুকে, নতুন বছরের ঝড় বাদলের মত্তদোলা, রুখতে নারে বর্ষবরণ অনুষ্ঠান মালা, মাসব্যাপী এই উৎসব জ্বর, আবাল বৃদ্ধ বনিতার হৃদয় শুনিতে তুলবে ঝড়, নববর্ষের এই আনন্দধারায় ভেসে পুরাতন বছরের জীর্ণতা যাক নিরুদ্দেশে।
1: বাহ, দারুণ। নতুন বছর মানে সম্প্রতি নববর্ষ আমাদের হলো এবং বৈশাখের খরতপ্ত দিন এখন, তো খুবই প্রাসঙ্গিক আপনার এই কবিতা এবং খুবই সুন্দর।
0: আপনার ভালো লাগলে আমাদের ভালোই লাগবে, কিন্তু
1: শুধু আমার ভালো লাগা না, আমাদের শ্রোতা বন্ধুরাও আপনাদের আপনার এই লেখা শুনছেন নিশ্চয়ই ওনাদেরও খুবই ভালো লাগবে। এবার পরবর্তী আরেকটা লেখা কি শোনাবেন?
0: এটা ইংরেজি শোনে নাকি?
1: আচ্ছা, তো আপনি ইংরেজি ভাষায় চর্চা করেন?
0: ইংরেজি কবিতা লিখি মাঝে মাঝে।
1: বাহ, দুর্দান্ত ব্যাপার।
0: আচ্ছা,
1: তো শোনান আপনার ইংরেজি লেখাই শোনান।
0: আচ্ছা, কবিতাটার নাম হচ্ছে রেমিনিসেন্স। হ্যাঁ, এ রেমিনিসেন্স, হাউ মেনি সেকেন্ডস অ্যান্ড মিনিটস, আওয়ার্স অ্যান্ড ডেজ হ্যাড ইলাপসড এক্স্যাক্টলি সিন্স আই হ্যাড বিন ইন মাই হার্নেস ক্যান বি ক্যালকুলেটেড প্রপারলি, মোমেন্টস অফ জয় অ্যান্ড সরোজ, এক্সাইটেশন অ্যান্ড এগোনি অফ দোজ ডেজ ক্যান বি মেশার্ড উইথ এনি ডিভাইস, দো দোজ ফিলিংস টু মি লাইক এক্সরেজ, মেট এ লট অফ নোন অ্যান্ড আননোন ফেসেস, ভিজিটেড ইম্পর্টেন্ট এজ ওয়েল এজ ইনসিগনিফিক্যান্ট প্লেসেস, while moving through length and breadth, loved them all despite differences. I would recollect those glorious days while relaxing after my superannuation, which would be the

0: gems for the rest of my life would remain evergreen till my extinction.
1: বাহ, আপনার এই ইংরেজি ভাষার কবিতাটা আমাদের শ্রোতা বন্ধুদের আশা করি নস্টালজিক করে তুলবে। আপনার পুরনো দিনের স্মৃতিগুলোই এখানে পরিস্ফুট হয়েছে। আর যারা ইংরেজি ভাষা চর্চা করেন বা শুনতে পছন্দ করেন তাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে।
0: আচ্ছা, আমি আরেকটা আমার নিজের লেখা অমর একুশের উপর, হ্যাঁ, মাতৃভাষার উপর লেখা একটা কবিতা পড়ে শোনাচ্ছি।
1: আচ্ছা শোনা।
0: নাম হলো অমর একুশের মেটামরফোসিস। ওরা বলেছিল মায়ের দুধ তেতো, মুখে দেওয়া মানা। আমরা বলেছিলাম ইহ জীবন মানা যাবে না মানা। ওরা বলেছিল লাঠি আছে, গুলি আছে, ফাঁসি আছে, ফাটক আছে। আমরা বলেছিলাম অমর একুশে আছে, শহীদের রক্ত আছে, পদ্মা মেঘনা ভৈরব আড়েয়ালকা দিয়ে অনেক রক্ত গড়ালো, তরঙ্গে তরঙ্গে স্রোতে স্রোতে ছড়িয়ে গেল সাগর থেকে মহাসাগরে, এপার থেকে ওপারে, পূর্ব থেকে পশ্চিমে, বিশ্ববাসীর দুয়ারে। চেতনার আগুনে উদ্ভাসিত হল আবালবৃদ্ধ বনিতার বুক, মাতৃদুগ্ধ পেহীদের কষাঘাতে দেশান্তরীয়রা ফরমান নিয়ে পিটান, জগৎকে জানালো মাতৃদুগ্ধের স্বাদ আপন মহিমা প্রকাশে, দিক দিগন্ত জঙ্গিত হবে মাতৃদুগ্ধ গুণগানে অমর একুশে ফি বছর।
1: বাহ, অসাধারণ কবিতা। একুশে বা মাতৃভাষা, 52 ভাষা আন্দোলন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে, পরবর্তী সময়ে ইউনেস্কো থেকে সারা পৃথিবীব্যাপী এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত।
0: ওদেরই একুশে, ওরা যা আত্মত্যাগ করেছিল ভাষার জন্য, মানে
1: তা অমর হয়ে আছে সারা পৃথিবীব্যাপী। আচ্ছা, আপনার
0: পাকিস্তানি ঘাতকদের কাছ থেকে তাদের মাতৃভাষাকে উদ্ধার করেছিল, ওরা চাপিয়ে দিয়েছিল উর্দু ভাষা উত্তরবঙ্গে, ওরা উর্দু ভাষার এগেনস্টে মাতৃভাষা ফিরিয়ে আনার জন্য ওরা লড়াই করে অনেক শহীদ হয়ে তারপরে শহীদের রক্তের বিনিময়ে সেই ভাষাটা
1: আমরা উদ্ধার করতে পেরেছি।
0: পরবর্তী সময়ে এই ভাষা আন্দোলনের পরেই তারা কিন্তু স্বাধীন হয়ে যায়, পাকিস্তান থেকে মুক্তি হয়, এইটাই তারা সূত্র। সূত্রপাত কিন্তু এখানেই, স্বাধীনতার সূত্রপাত কিন্তু এই ভাষা আন্দোলন থেকে হয়েছে।
1: যাই হোক, এটা আমাদের ইতিহাসের একটা গৌরবময় ঘটনা,
0: এবং তাদের তাদেরই আগ্রহ এবং তাদেরই চেষ্টায় আমাদের রাষ্ট্রসংঘ এইটাকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে গ্রহণ করেছেন,
1: স্বীকৃত দিয়েছেন,
0: পৃথিবী এটা পালন করছে।
1: তো আচ্ছা, আপনি তো মাতৃভাষা নিয়ে একটা কথা বললেন, এবার আমি আরেকটু বলি। এই মাতৃভাষার জন্য আমাদের ভারতবর্ষে, মানে আমাদের উত্তর পূর্বাঞ্চলে, আমাদের পার্শ্ববর্তী রাজ্যে এমন অনেক
0: আসামের শিলচরে, আসামের শিলচর, কাছাড়, বরাক উপত্যকা, এখানে সব বাংলাভাষী, বাংলাভাষী লোক বেশিরভাগ, ম্যাক্সিমাম। ওইখানে তারা চাপিয়ে দিয়েছিল অসমীয়া ভাষা স্কুলে স্কুলে, তখন তারা আন্দোলন করে যে আমরা বাংলা ভাষা চাই, আমরা অসমীয়া ভাষা পড়ব না এবং চাপানো চলবে না, এবং এই নিয়ে তারা রেল অবরোধ করেছিল শিলচর স্টেশনে, ওইখানে গুলি হয় 19শে মে।
1: সেই দিনটিও আমাদের কাছে বিখ্যাত,
0: শহীদ হয়েছিল। এটা এখনো, এটা তারা চেয়েছিল এই স্টেশনটার নাম শহীদ স্টেশন করতে, কিন্তু আসমান তো হয়নি, তাদের দাবি এখনো রয়েছে।
1: মানে শিলচরের বাংলা ভাষাভাষী
0: মানুষের দাবি এখনো রয়েছে এটাকে শহীদ স্টেশন করার জন্য, কিন্তু হয়নি এখনো, এবং হবে কিনা সুদূর পরাবত।
1: যাই হোক, এটা ইতিহাসের সাক্ষী, আমাদের এই অঞ্চলেও মাতৃভাষার জন্য মানুষ প্রাণ বলিদান দিয়েছে।
0: অবশ্যই অবশ্যই।
1: তো আপনার এই কবিতাটাও অসাধারণ। তো আপনার অসাধারণ কবিতা আমরা এবং শ্রোতা বন্ধুরা শুনলেন। তো কবিতা ছাড়াও তো আপনি অন্য কাজ করেন,
0: ছোট গল্প আমার আছে।
1: আচ্ছা, ছোট গল্প লিখেন,
0: আমি একটা শোনাচ্ছি।
1: আচ্ছা, তাহলে আপনার একটা ছোট গল্প শোনা।

0: আমাদের শ্রোতা বন্ধুরাও শুনেন।
1: আচ্ছা, একটা ছোট গল্প শোনাচ্ছি। গল্পটার নাম হলো মুশকিল আসান। গুরুরও একটা গুরু থাকে। গল্প শুরুর আগে গুরুচন্ডিকা দিয়ে শুরু করা অনেক পুরনো প্রথা, প্রথা না ভেঙে এগুতে চাই বলে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট কবিতা দিয়ে গঙ্গাজলে গঙ্গোপজে রাখতে হলো। অভিসংবাদিতভাবে স্বীকৃত বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি হলো ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতে সে ভাসি তারই দু চার ইটি অশ্রুজল নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হইয়া না হইল শেষ। কবিতাটি ছোট হলেও ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করতে অসুবিধা হয় না। বৃহৎ জীবনের ছোট ছোট ঘটনা রূপায়ণ, আতিশয্য বা ঘটনার কোনো ঘটনা নেই। গল্পের শেষে একটা রেশ থেকে যাবে যাতে মন আবিষ্ট হয়ে থাকবে, জীবনের বিক্ষিপ্ত ও টুকরো ঘটনা এবং তার মধ্যে জটিলতা থাকবে না। আমার জীবনের ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে গল্পটির অবতারণা, যা অনেকের কাছেই মূল্যহীন যদিও আমার জীবনের অনন্য এক অভিজ্ঞতা। একটি অতৃপ্ত বাসনা চরিতার্থ না হওয়ার খ্যাত জীবন সায়ন্যে পৌঁছে বারে বারে বিস্তৃতির আলে থেকে বেরিয়ে হৃদয় দুয়ারে ঘা দিয়ে পুরনো ব্যথাটিকে উস্কে দেয়। জগৎ সংসারে ভুলে আনমনে একদৃষ্টে আকাশ পানে চেয়ে তাকে অনেকক্ষণ বাল্য কৈশোরের স্মৃতিচারণে ডুবে থাকি। পুনরায় সম্বিত ফিরে আসতে কেটে যায় দীর্ঘক্ষণ। আগুনজোড়া গ্রীষ্মকাল লাগাতার বৈশাখের দাবদাহ চলছে, মানুষ জীবজন্তু সবাই উত্তিষ্ট, মাঠের পর মাঠ ফেটে চৌচির, চারদিকে জলের জন্য হাহাকার, জলের উৎস সব শুকিয়ে রয়েছে, গাছগাছালি মিতবত, নদী ঝোড়োতে ক্ষীণধারা, কৃষকদের মাথায় হাত, বৃষ্টির আশে আকাশপানে তাকিয়ে আকুল আগ্রহে দিন কাটাচ্ছে সবাই। দীর্ঘ প্রতীক্ষার পর আকাশে আজ বিদ্যুতের ঘনঘটা সহ মেঘের গুরুগুরু শব্দ শোনা যাচ্ছে। বিকেলের দিকে হয়তো বৃষ্টির দেখা পাওয়া যেতে পারে। আকাশে মেঘের গর্জন শুনে সবার চোখে মুখে খুশির দোলা লেগেছে, মুখে মুখে একটাই প্রশ্ন, আজ বৃষ্টি নামবে তো? মনের সুখে বৃষ্টিতে ভিজে শরীরটাকে জুড়িয়ে নেব, এরকম রকমারি মন্তব্য কারো কারো মুখ থেকে বেরিয়ে আসছে। অফিস ছুটির পর বড় রাস্তার পাশে রিক্সা ধরবো বলে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছে, কালবৈশাখীর কালো মেঘের চাদরে পশ্চিম আকাশ ঢাকা পড়ে রয়েছে, ক্রমশ চারদিকে অন্ধকার ছেয়ে আসছে, পচ্ছলা দুষ্কর। কজন রিক্সাওয়ালাকে বলে কয়ে ব্যর্থ হলাম, আকাশের অবস্থা দেখে কেউ যেতে চাইল না। এতদিন চলে বৈশাখী ঝড়ের ঝাপট ভয়ঙ্কর, প্রত্যক্ষ অভিজ্ঞতা না থাকলে বলে বোঝানো কষ্টসাধ্য ব্যাপার। এর গতিপথে পড়লে জ্বর জীব কারো নিস্তার নাই, পাকা দালান ফোটা থেকে টিনের বাড়ি মাটির ঘর সব কিছু নিমেষে দুলিশাত করে ফেলতে পারে ঝড়ের তাণ্ডব। কোনো কোনো ক্ষেত্রে ঘরের চালা বাতাস বাহিত হয়ে অগুস্থল থেকে অনেক দূরবর্তী স্থানে আত্মগোপন করে থাকে, সহজে দৃষ্টিগোচর হয় না। বড়ো বড়ো গাছ সমূলে উৎপাটিত হয়ে বিদ্যুবাহী তার ছিন্নভিন্ন করে পথঘাট বন্ধ করে চলাচলের বাধা সৃষ্টি করে। ডালপালাহীন গাছগুলো ছিন্নমস্তা সঙ্গের মতো দাঁড়িয়ে থাকে, রং বেরঙের সুন্দর প্রাকৃতিক পরিবেশ নিমেষে শুনশান, মানুষ জীবজন্তু পাকপাকালি সবার মাথা গুজবার ঠাই হারিয়ে যায়। উদ্বস্ত মানুষজন সরকারি ত্রাণ শিবিরে জায়গা পেলেও ইতর বন্যপ্রাণীর কথা কেউ মনে রাখে না। ত্রাণ শিবির থেকে গড় দূর মেরামত করে বাড়ি ফিরতে কয়েক মাস কেটে যায়, ফলে এলাকার মানুষ কালবৈশাখীর আওয়াজ পেলে বয়ে ছিটিয়ে থাকে। আমার বুকের ভেতরটাও কালবৈশাখীর বয়ে অল্প স্তর দুধরু কাঁপছিল। দু কিলোমিটার দূরে গ্রামের বাড়িতে অবস্থায় এতটা পথ পায়ে হেঁটে যেতে ভরসা পাচ্ছিলাম না। সঙ্গে সদ্যখানা কিছু জিনিসপত্র রয়েছে, ওজন 7-8 কিলোর কম হবে না। বাড়িতে স্ত্রী সহ দুটো বাচ্চা ছেলে মেয়ে রয়েছে। সবচেয়ে কাছের প্রতিবেশী আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে থাকেন, ঝোড় ওঠার আগে ঘরে ফিরতে না পারলে বাচ্চা দুটো হয়তো বয়ে পেয়ে জ্ঞান হারিয়ে ফেলতে পারে, বেচারি স্ত্রী বাচ্চাগুলোকে নিয়ে দিশেরা হয়ে পড়বে। যেমন করেই হোক জোরের আগে আমাকে ঘরে ফিরতে হবে। কী করে যে এতটা পথ পাড়ি দেবো, ভার দুশ্চিন্তায় পড়ে গেলাম। এ নিয়ে যখন সাতবার ভাবছি এমন সময় খুব কাছে থেকে একজন মানুষের আওয়াজ কানে এলো, দাদাবাবু কোথায় যাবেন? চোখ তুলে দেখতে পেলাম একজন লোক আমার সমবয়সী হবে, পরনে তাপ্পি মারা খাকি কাপড়ের হাফ প্যান্ট, আদুর গা, উস্কো উস্কো চুল,

0: সর্বঙ্গে প্রচণ্ড দারিদ্রের ছাপ। আমার দিকে কথাগুলো ছুড়ে দিয়ে মিটি মিটি হাসছে। হাতে স্বর্গ পেয়ে জবাব বললাম, সেতলা তোলা যাব, তুমি নিয়ে যাবে? যাব বলেই তো আপনাকে দেখে রিক্সা নিয়ে ছুটে এসেছি। চটপট চলুন, নইলে ঝড়ের কবলে পড়লে বিষম বিপদ হতে পারে। অবশ্যই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে অন্যের যষ্টি লোককে রিক্সাতে চেপে বসলাম। জরুরি অনেক আগে আমার গন্তব্যস্থানে চলে এলাম। রিক্সা থেকে নেমে লোকটিকে জিজ্ঞেস করলো, তোমাকে ভাড়া কত দিতে হবে? আমি কিচ্ছু দিতে হবে না দাদাবু। সে হয় না, তোমাকে ভাড়া বহুত একটু বেশি দিতে হবে, এরকম দুর্যোগে আমাকে নিয়ে এসছো? এই বলে একখানা 10 টাকার নোট জোর করে ওর হাতে ধরিয়ে দিলাম, যদিও রাস্তাতে করে স্বাভাবিক সময়ের ভাড়া 5 টাকা বেশি নয়। লোকটি রিক্সা নিয়ে স্থানত্যাগ করতে করতে বলল, দাদাবু আপনি আমাকে চিনতে না পারলেও আমি আপনাকে ঠিক চিনতে পেরেছি, আপনাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। অন্য আর একদিন এসে আমার পরিচয় দিয়ে যাব, আপনার ঘরে বসে অনেকক্ষণ গল্পগুজব করে চা জলখাবার খেয়ে যাব। লোকটি চলে যাওয়ার পর অনেকক্ষণ ধরে বসে বসে চিন্তা করেও ওকে আগে কোথায় দেখেছি বলে মনে করতে ব্যর্থ হলাম। তারপর এক করে 20 বছর কেটে গেছে। লোকটি চলে যাওয়ার পর ওর থেকে প্রতিদিন প্রতিক্ষণ মনে মনে ওর আশায় থেকেছি। বাড়ি থেকে বেরোলে আগুল আগ্রহে চারপাশে তাকিয়ে দেখেছি দুইবার যদি লোকটির দেখা মেলে। অনেক সময় পথের মাঝে কোনো অচেনা লোককে জড়িয়ে ধরেছি, পরে বুকের মনে তাকিয়ে ভুল ভেঙেছে, বারে বারে অপমানিত হতে হয়েছে, লজ্জায় মুখ ঢেকেছি, তবুও আশা ছাড়তে পারিনি। কিন্তু আজ পর্যন্ত লোকটির দেখা পাইনি। দৃঢ় বিশ্বাস আমার প্রতিজ্ঞা বিফল হবে না, নশ্বর এই জীবনে অজ্ঞাত পরিচয় লোকটির দেখা পেয়ে যাব, আলিঙ্গনবদ্ধ হয়ে আমার জীবন ধন্য হবে। তার সঠিক পরিচয়ের ভেতর দিয়ে আমার কৈশোরের স্মৃতির মন্থন করে আনন্দ লাভ করব। এসব ভেবে সংসারের শত কাজের মাঝে ডুবে থেকেও অজ্ঞাত পরিচয় রিক্সাওয়ালার দুষ্মিভরা মিঠি মিঠি হাসিমাখা মুখখানি আজও ভুলতে পারিনি, শত চেষ্টায় ভুলতে পারছি না। এক দুর্যোগের দিনে বিপন্ন অবস্থায় যে লোকটি আমায় মুশকিলেশন রূপে সাইজের হাত বাড়িয়ে দিয়েছিল তার সঙ্গে আমার কোনো রক্ত সম্পর্ক ছিল না। ঘটনার আগে কিংবা পরে কোনোদিন লোকটি দেখতে পাইনি, তথাপি লোকটির উজ্জ্বল উপস্থিতি আমার স্মৃতিপট থেকে একদিনের জন্য মুছে যায়নি। আমির তো মুশকিলেশনের হঠাৎ আবির্ভাব ও অন্তর্ধানের খেয়ালিপূর্ণ আচরণের রহস্য খুঁজে বেড়াবো। মুশকিলেশন ইস্কলা কেন যে কথা দিয়েও কথা রাখতে পারলাম না, আজ আমার সে দুর্বোধ হয়ে গেল।
1: বাহ, সেই রবীন্দ্রনাথের কথা দিয়ে শুরু করেছিলেন যে গল্প শেষ হয়েও শেষ হয় না, গল্প থেকে যায়। তো আপনার এই গল্প ঠিক সেরকমই, শেষ হয়েও শেষ হয়নি, তার রেশ থেকে যাচ্ছে। হয়তো আমাদের শ্রোতা বন্ধুরাও তার এই স্বাদটা খুঁজে পাবেন। তো যাই হোক, আপনার তো সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণ। সাহিত্যে আমরা দেখলাম কবিতা, ছোট গল্প, প্রায় অনেকগুলো শাখাই আপনার বিচরণ এবং স্বচ্ছন্দ বিচরণ, তো সেটা তো জানলাম। কিন্তু আপনি যে একজন ব্যক্তি মানুষ, আপনি কৈলা শহরের সাহিত্য চর্চার একজন যিনি দীর্ঘদিন ধরে এই কাজটা করে যাচ্ছেন, তো আপনার কথাও আমরা এবং শ্রোতা বন্ধুরা শুনতে চাই, জানতে চাই। কৈলা শহরের একজন বরিষ্ঠ প্রবীণ নাগরিক, তো আপনি বলছিলেন যে কৈলা শহরে আপনি 1965 সালে এসেছেন, তো তখনকার কথা আপনার কথা বলুন।
0: তখন কৈলাশহরে আমি প্রথম যখন আসি, তখন কৈলাশহরের সাংস্কৃতিক পরিমণ্ডল খুবই
1: উন্নত ছিল,
0: উন্নত ছিল। রবীন্দ্র ভট্টাচার্য, তারপরে তোমার ওই সঙ্গীতে আরো অনেক নাম টাম আমার ঠিক মনে নাই, এখন আমি এখন মেমোরি ফেল করে গেছে, অনেকজন ছিল সঙ্গীতে, শিল্পে, এদের সঙ্গে আমার পরিচয় হলো এবং ওদের সঙ্গে চলেছি এবং ওদের থেকেই হ্যাঁ সাংস্কৃতিক মন্ডলে মিলিত হয়েছি এবং দেখেছি খুব উন্নত ছিল, মানে মানটা খুব হ্যাঁ সর্ববাসের তুলনায় বা পশ্চিমবঙ্গের তুলনায় কোনো খাটো ছিল না,
1: সমতাই ছিল। আচ্ছা,
0: এবং ওইখানে
1: তখন আপনার ব্যক্তি জীবন, মানে আপনার শিক্ষা জীবন, আপনার মানে পরিবার বা এখানকার অবস্থা, সেটা কি বলবো?
0: আচ্ছা, আমি তো প্রথম ধরুন প্রথম জীবনে আমি আমার জন্ম ব্রিটিশ ইন্ডিয়া 1933, ওইখান থেকে আমি আমার গ্রামের স্কুলে পাঠশালা, তারপরে আমি চলে যাই আমার সাব ডিভিশন স্কুলে, গভর্নমেন্ট স্কুল হাই স্কুল, গভর্নমেন্ট হাই স্কুলে আমি ওখানে ম্যাট্রিক করি।

0: ম্যাট্রিক করার পর তারপর আমি চলে যাই ওখান থেকে
1: বর্তমান বাংলাদেশে।
0: বাংলা, ও বর্তমান বাংলাদেশ, কিন্তু এটা ছিল তখন ব্রিটিশ ইন্ডিয়া, তখনও পাকিস্তান হয়নি।
1: আচ্ছা আচ্ছা,
0: তারপরে আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি সেইবার কিন্তু ইয়ে হয়, ওই পাকিস্তান হয়ে যায়, পাকিস্তান পাকিস্তান
1: আলাদা রাষ্ট্র
0: হ্যাঁ।
1: হয়ে যায়।
0: তবুও আমাদের সিলেবাসটা ছিল কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস, ক্যালকাটা ইউনিভার্সিটি আমি ইন্টারমিডিয়েট পাস করি এমসি কলেজ থেকে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, ওখান থেকে পাস করে আমি চলে যাই কলিকাতা হায়ার স্টাডিজের লাগে। ওইখানে গিয়ে আমি ওই মুঙ্গবাড়ি কলেজে, ওইখানে ক্যানিং হোস্টেলে থাকতাম। ক্যানিং হোস্টেল পরে গ্রিস্টান ছাত্রাবাস নাম হয়।
1: আচ্ছা,
0: ক্যানিং স্কুল থেকে আমি ওই থেকে ওইখান থেকে বিএসসি করি, বিএসসি করে ওইখানে চাকরি ঢুকাই।
1: আচ্ছা,
0: তারপর ইতিমধ্যে পার্টিশন হয়ে যায়, পার্টিশন হওয়ার পরে আমাদের বাড়িটা প্রপার্টিটা ওই
1: পাকিস্তান হিন্দুস্তান
0: ইস্ট পাকিস্তান থেকে এক্সচেঞ্জ করে আমরা নিয়ে আসি এখানে। এই প্রপার্টি দেখাশোনার জন্য আমাকে এখানে চাকরি ছেড়ে এখানে আসতে হয়
1: কৈলাসহরে।
0: কৈলাসহরে এসে আমি আবার এখানে আবার তথ্য সংস্কৃতি দপ্তরে চাকরি পাই।
1: আচ্ছা
0: চাকরি পেয়ে আমার পোস্টিং হয় আগরতলা।
1: আচ্ছা,
0: আগরতলা কয়েক বছর কাটানোর পর আবার কৈলাসহর, কৈলাসহর থেকে আবার ট্রান্সফার হয়ে আবার যাই উদয়পুর।
1: আচ্ছা,
0: উদয়পুর থেকে ফের
1: আবার
0: কৈলাসহর, কৈলাসহর থেকে রিটায়ারমেন্ট।
1: আচ্ছা, এরপর থেকে কৈলাসহরেই আছে।
0: এখানে আমি এখন কৈলাসহর আছি, আমার বাড়ি এখানে ছিল, যদিও বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি। বাড়ি বিক্রি করে এখন আমি একটা ভাড়া বাড়িতে আছি, কারণ বাড়ি মেনটেন করতে পারি না, বিরণ সাতখানি বাড়ি আমার পক্ষে মেনটেন করা সম্ভব নয়। আমরা দুইজন স্বামী স্ত্রী আর কেউ নেই আমার কোনো,
1: আচ্ছা
0: কাজেই আমাকে এই করতে হয়েছে।
1: আচ্ছা, তো এই অবসর সময়ে আপনি সাহিত্য চর্চা করে যাচ্ছেন।
0: আর ওই ক্রসওয়ার্ড ফ্রসওয়ার্ড এগুলো করি আর কি, পাজল টাজল এগুলো করি। আর ওই আমার সমিতি, আমার আমার সমিতি আছে, সমিতির সঙ্গে থাকি, যুক্ত থাকি। এটা এটা নন পলিটিক্যাল, আমাদের সমিতি কোনো পলিটিক্যাল না।
1: আচ্ছা,
0: এখানে
1: পেনশনার্স
0: ওপেন টু অল, আমাদের সমিতিটা ওপেন টু অল।
1: আচ্ছা আচ্ছা,
0: ওইখানেই থাকি, ওইখানেই সময় কাটাই। ওইখানে আমাদের সম্মেলন হয়, ওইখানে আমাদের বার্ষিক কি সম্মেলন হয়, বার্ষিক সংস্কৃতি অনুষ্ঠান হয়, এইসব চলি, এইভাবেই সময় কাটায় আর কি।
1: এবং এইখানে আপনার সাহিত্য চর্চাও চলে।
0: হ্যাঁ, ওইখানে ওদের ওই প্রবীণের আমি লেখা টেখা দিই ওদের সঙ্গে, এবং ওরাই খেয়ে নিয়ে যায় আমার কাছ থেকে, ডিমান্ড করে নিয়ে যায়।
1: আচ্ছা, আপনার ব্যক্তি জীবন সম্পর্কে আমরা শ্রোতা বন্ধুরা জানলাম, পাশাপাশি আপনার তৎকালীন কৈলাসহরের কিছু গুরুত্বপূর্ণ কথাও আমরা জানতে পারলাম। গল্প কবিতার পাশাপাশি আপনি বলেছেন যে ছড়াও লেখেন, তো এরকম দু একটা আপনার পছন্দের ছড়া যদি আমাদেরকে শ্রোতা বন্ধুদের শোনান তাহলে খুব ভালো হয়।
0: হ্যাঁ হ্যাঁ, ছড়া আমি শোনাচ্ছি, একটা আমি ছড়া লিখি, পিয়ার খেলাঘর ছড়া। পিয়ার আছে হরেক পুতুল, সাজিয়ে রাখে তাকে, নানা রঙের খেলনা সব খেলাঘরে থাকে। পুতুলগুলোর কর্মকাণ্ড দেখতে যদি চাও, খেলাঘরের তাকের পানে উঁকি মেরে যাও। একটা আছে কলের কুকুর, দুশোর গায়ের রং, দম দিয়ে ছেড়ে দিলে দেখায় নানা সং। আরেকটি সে নাচিয়ে পুতুল, ঘুরে ফিরে নাচ করে, কলের বুতাম টিপে দিলে ছাইয়া ছাইয়া গান ধরে। অভিযোগটা টিয়ে আছে সবুজ যার চেহারা, কিচিরমিচির ডাক ছাড়ে পেলে পিয়ার ইশারা। এমনি কত মজার খেলনা পিয়ার ঘরে পাবে, অবাক হয়ে দেখতে দেখতে চোখ জুড়িয়ে যাবে।
1: বাহ, দারুণ, আপনি ছড়াতেও স্বচ্ছন্দ।
0: আরেকটা আছে বিলু, এটা ছেলে। বিলু সবার চোখের মণি, ফি বছর পায় জলপানি, লেখাপড়ায় সবার সেরা, রাগলে কিন্তু হিংস্রফণী, খেলাধুলায় চৌকস যদিও দুশ্চিন্তে নয় সে কম, দস্যিপনায় সীমা চড়ালে কানমলা কায় হরদম। বিলের ঠোঁটে হাসির রেখা, চোখে মুখে খুশির মরশুম, লেগেই আছে অনুক্ষণ, সকাল সন্ধ্যা নেই ব্যতিক্রম। বিলের নামে সেই ছেলেটি বিশ্বভুবন করল জয়, করলে জয়, স্বামী বিবেকানন্দ নাম যার সে পদ্মরে হবে অক্ষয়।
1: বাহ, বিবেকানন্দ কি।

0: নিয়ে অসাধারণ লেখা।
1: নেহা, ছোট্ট নেহার মজার মেয়ে, বয়স তার মুটে দুই, কথা বলায় জড়তা নেই, মুখেতে যেন ফুটছে খই, হাঁটতে গেলে ছুটতে চায়, হুচট খেলে দমে না, নেচে নেচে গান গায়, মুখের হাসি মিলায় না, কিন্তু তার জেদ ভারী, যখন তখন ধরে পায় না, মনের মতো না হলে কান্না থামতে চায় না, তার পুতুল পুতুল গড়ন, তার দুষ্টমিষ্টি হাসি, ডাগর ডাগর দুই নয়ন, আমরা সবাই বড় ভালোবাসি।
0: আপনার ছড়াগুলো দারুণ।
1: ঠিক তো, এই বাড়ির তৃতীয় ডাক্তারি পড়তেছে, তার পঞ্চম জন্মদিনে। তুমি এক ভারত সন্তান, বয়সে যদিও বালক, তোমার মতো শিশু যারা আগামীতে দেশের চালক, মন লাগিয়ে পড়বে লিখবে, জগৎ সেবা করবে আলো, রবির মতন মানুষ হলে সবাই তোমায় বাসবে ভালো, সবার হিতে সবার চিত্তে জ্বালবে আলো, সরাবে আধার, জন্মদিনের এই শুভক্ষণে বুক ভরা শুভেচ্ছা রইল আমার।
0: বাহ, তো অনেক ছড়া লিখেছেন আপনি, আর এই বয়সেও আপনি এইভাবে নিরন্তর লিখে চলেছেন, এটা আমাদের সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের কাছেই নিশ্চয়ই একটা বিশেষ প্রেরণা। তো কথায় কথায় আমরা আমাদের আজকের আড্ডার শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবশেষে আপনার কাছে একটা বলবো যে বৈশাখ মাস আমাদের কাছে যেমন বর্ষবরণ দিয়ে আপনি শুরু করেছিলেন, আরেকজন মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, উনি হচ্ছেন রবি ঠাকুর। রবি ঠাকুরের এই জন্ম মাসে এটা আমাদের একটা বিশেষ মাস বলে মনে হয়। তো এই বিষয়ে আপনি কিছু বলবেন কি, বা আপনার কোনো লেখা?
1: আমি একটা লেখা পড়ে শোনাচ্ছি।
0: আচ্ছা,
1: আমার লেখা বাইশে শ্রাবণ শেষ কথা বলে না, মেঘের ভেতর সঞ্চিত থাকা বৃষ্টি ঝরে পড়ে ভূতলের সাগরের বোমে, ঘুরে ফিরে চলে আসে আকাশে, চক্রাকারে রূপান্তরে দিয়ে চলে আরেক রূপান্তরের দিকে, পত্রে পুষ্পে ফলে ফসলে সুসজ্জিত করে প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে, সুদারস যুগায় বিশ্বে বাইশে শ্রাবণ শেষ কথা বলে না, চিরাচরিত ধ্রুব সত্য, সত্যের মৃত্যু নেই, অমোঘ রূপ রস গন্ধ মাথায় নীরবে, অলক্ষ্যে দৃষ্টির আড়ালে থেকে যায় ভিন্ন রূপে, জন্মচক্রে মনে হয় ফাঁকা শূন্যস্থান পূর্ণ হয়ে থাকে আরেক পঁচিশে বৈশাখের আবির্ভাবে, কীর্তি আর সংস্কৃতি দুই বাহুর মৃত্যু নেই, পালাবদলের ভেতর দিয়ে আবর্তিত হতে থাকে যুগে যুগান্তরে বাইশে শ্রাবণ শেষ কথা বলে না, সৃষ্টির আন্দোলন ছটায় বেশে ওঠে স্রষ্টার উভয়।
0: বাহ, দারুণ। আপনি রবি ঠাকুরের প্রয়াণের মধ্যেই রবি ঠাকুরের জন্মকে খুঁজেছেন মনে হয়। যাই হোক,
1: রবি ঠাকুরের একটা কবিতা আমি শুনি হবে। রবি ঠাকুর সম্বন্ধে বলার আমার দৃশ্যতা নেই, কারণ উনি একজন হিমালয়ের মতো উঁচুতে অবস্থিত, কাজে তার সম্বন্ধে আমি কি বলবো, তিনি তো বাংলা সাহিত্যের সব শাখায় তার প্রেরণা দিয়ে চলছে, এখনো চলতে থাকবে এবং আরো আগামী 100 বছর এভাবে চলতে থাকবে।
0: এক রবি ঠাকুরই আমাদের, আমার বাঙালি জাতির এক বিশেষ প্রেরণা।
1: এইরকম লোক যুগে যুগে আবির্ভূত হয় না, অনেক বহু যুগ পরে একজন আবির্ভূত হয়, এই শেক্সপিয়ারের পরে রবীন্দ্রনাথ, এরম আর কি।
0: যাই হোক, আমাদের আপনার এই কবিতার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয়েছে যে রবি ঠাকুরের মৃত্যুর মধ্য দিয়েই জন্ম, মৃত্যুর মধ্য দিয়েই সৃষ্টি। তো যাই হোক,
1: ধ্বংসের মধ্যে সৃষ্টি আর কি,
0: ধ্বংসের মধ্যে সৃষ্টি। তো আপনার সব মূল্যবান লেখা আমরা আজকে শুনতে পেলাম, শ্রোতা বন্ধুরাও শুনতে পেলেন, এবং একটা অজানা অধ্যায় আমরা শ্রোতা বন্ধুরা আমরা জানতে পারলাম, যে লেখাগুলো বা আপনি আমাদের এই আড্ডায় এই প্রথম আসলেন, এবং এই বয়সও এইভাবে লেখা।

চালিয়ে যে দেওয়া যায় তার একটা উদাহরণ স্থাপন করলেন আপনি। আমাদের শ্রোতা বন্ধুরাও আশা করি উপকৃত হবেন, বিশেষত সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুরা বেশি জানতে পারবেন। যাই হোক, আজ এই পর্যন্তই। আপনি আরো দীর্ঘদিন এই সাহিত্য চর্চা চালিয়ে যেতে পারেন এবং আমাদের সাহিত্য অঙ্গনে আরো কিছু লিখে যান, দিয়ে যান।

0: গো ধন্যবাদ আমার পক্ষ থেকে।
1: নমস্কার। এতক্ষণ শুনলেন সাহিত্য আড্ডা, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। আকাশবাণী গোলা শহর, এখন শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলা ছবির গানের অনুষ্ঠান গোলমোহরে। গোলমোহরে আজ একক ছবি মোহনার দিকে, মোহনার দিকে থেকে নেয়া বিভিন্ন গান শুনতে পাবেন।

এতক্ষণ শুনলেন আশা ভোসলের কণ্ঠে, শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান গোলমোহর, এতে একক ছবি মোহনার দিকে।

এতক্ষণ দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী খোলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজন এআইআর অ্যাপে। এবারে শুনুন নানান স্বাদের রকমারি গানের অনুষ্ঠান। প্রথমে শুনুন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতু গুহ।

এতক্ষণ শুনলেন অর্করূপ ঘোষের কণ্ঠে ছোটদের ছড়ার গান। রকমারি গানের অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী গোলা শহর, এবারে শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে। আজ শুনবেন মালকোষ রাগে খেয়াল, শিল্পী তুষার দত্ত।

এতক্ষণ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে মালকোষ রাগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন তুষার দত্ত, আকাশবাণী গোলা শহর। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

সুরিতা সাহা, বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে। উদ্ভাবন, প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2400 কোটি টাকা প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ঝারসুগুড়ায় লখনপুরে 25,000 কোটি টাকারও বেশি মূল্যের কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার এই রাজ্য সফরে প্রধানমন্ত্রী। আগামীকাল তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস ও রবিবার কলকাতায় দ্বাদশ যোগ দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন গত অর্থবছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং ইরানের জোরদার কূটনৈতিক প্রয়াসের পর ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ সিয়াটল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অন্য ম্যাচে স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে। উদ্ভাবন, প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে যার সদ্ব্যবহার করা যেতে পারে। তিনি আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

0: বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকা প্রদান করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন, ভারতের যুব সমাজ আগামী দিনে আন্তর্জাতিক বিকাশ, উদ্ভাবন ও শিল্পোদ্যোগের মতো ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। ভারত উঠে আসবে প্রথম সারিতে।
1: দুনিয়া ভারত কে যুবাও কি ক্ষমতা কো ভলি ভাতি পহচাননে লগি হ্যাঁ, এসে সময় মে হামারি কোশিশ হ্যায় কি ভারত কা হর যুবা अपनी क्षमता को अवसर में बदल सके। और इसी सोच के साथ प्रधानमंत्री विकसित भारत रोजगार योजना का आरंभ हुआ।
0: শ্রী মোদী আরও বলেন, পিএম বিকশিত ভারত রোজগার যোজনা কর্মীদের ক্ষমতায়নের পথ আরও প্রশস্ত করে যুব সমাজ ও শিল্পক্ষেত্রের মধ্যে এক যোগসূত্র গড়ে তুলবে। এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত 70 লক্ষ কর্মসংস্থানের সুযোগ হয়েছে। 20 লক্ষেরও বেশি তরুণ তরুণী তাদের নতুন চাকরিতে 6 মাসের বেশি সময় অতিবাহিত করেছেন। 10 লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধাভোগী হিসেবে ইনসেন্টিভ বা উৎসাহ ভাতা পেয়েছেন। তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 2,000 কোটি টাকা জমা হয়েছে। ফ্রান্স ও স্লোভাকিয়া তাঁর সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, গোটা বিশ্ব ক্রমশ ভারতের যুব সমাজের সম্ভাবনাকে স্বীকৃতি দিচ্ছে। আন্তর্জাতিক ও জাতীয় স্তরে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সর্বোচ্চ মান বজায় রাখার উপর তিনি গুরুত্ব দেন। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মানভিয়া বলেন, মোদী সরকার শ্রমিকদের কল্যাণে 4টি শ্রম কোড চালু করেছে। উল্লেখ্য, এই যোজনার মাধ্যমে 63 লক্ষেরও বেশি কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে প্রায় 30% মহিলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশা ও পশ্চিমবঙ্গ সফর করবেন। প্রথমে তিনি যাবেন ওড়িশার ঝারসুগুড়া জেলার লখনপুরে। সেখানে 25,000 কোটি টাকারও বেশি মূল্যে কয়লা থেকে গ্যাস উৎপাদনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। কয়লা মন্ত্রক জানিয়েছে যে ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপাদন কেন্দ্র হিসেবে এই প্রকল্পটি একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। অন্যদিকে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম পশ্চিমবঙ্গে আসছেন। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সরকারি সূত্রে জানা গেছে, ওড়িশা থেকে হেলিকপ্টারে আগামীকাল বিকেল 3:30 নাগাদ তারকেশ্বরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রী মোদী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 23তম কিস্তির টাকা প্রদান করবেন। এরপর প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌসেনার স্বদেশে নির্মিত 3টি যুদ্ধজাহাজ INS দুনাগি, INS সংশোধক এবং INS অগ্রায় দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আস্থা প্রকাশ করে বলেছেন, ভারত 2047 সালের নির্ধারিত জাতীয় লক্ষ্যের আগে সিকল সেল রোগ নির্মূল করতে সক্ষম হবে। তিনি এই বংশগত রক্তজনিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বরে বিশ্ব সিকল সেল দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই রোগটিকে হালকাভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশেষ করে একটি উপজাতির মধ্যে রোগটি ছড়িয়ে পড়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন 2014 সালের 46,000 কোটি টাকা থেকে বেড়ে গত অর্থ বছরে রেকর্ড 1,78,000 কোটি টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদার ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি প্রায় 40,000 কোটি টাকায় পৌঁছেছে। 2014 সালে এই পরিসংখ্যান ছিল মাত্র 1,000 কোটি টাকা। নাগপুরের আমবাজারিতে অবস্থিত যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অস্ত্র কারখানায় অত্যাধুনিক 10,000 টন ক্ষমতার অ্যালুমিনিয়াম এক্সট্রুশন প্রেসের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর রাজনাথ সিং এই মন্তব্য করেন।
2: 2014 में हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन मात्र 46,000 करोड़ था, लेकिन आज भारत फाइनेंशियल ईयर यानी 2025-26 का डाटा देखें तो वह अब बढ़कर रिकॉर्ड 1,78,000 करोड़ रुपए से अधिक का हो चुका है। इसके अलावा 2014 के समय भारत का जो डिफेंस एक्सपोर्ट था वह अप्रॉक्सिमेटली 1,000 करोड़ था। इस समय हम अप्रॉक्सिमेटली 40,000 करोड़ रुपए का हम आज एक्सपोर्ट कर रहे हैं। यह केवल आंकड़ों की वृद्धि नहीं, বল্কি আপ সবকে সামর্থ্য কি বৃদ্ধি
0: হয়। যোগ দিবসে আগামীকাল শুনবেন বিশেষ আলোচনা, আন্তর্জাতিক যোগ দিবস। এতে অংশ নিয়েছেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সংস্কৃত ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাকেশ দাস ও স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থার অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষ, সঞ্চালনায় কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন গীতাঞ্জলি, DTH বাংলা ও সংবাদ বিভাগের সোশ্যাল

0: মিডিয়া প্ল্যাটফর্মে রাত 8টায়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং ইরানের জোরদার কূটনৈতিক প্রয়াসের পর ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এটি পশ্চিম এশিয়ার জন্য সম্প্রতি ঘোষিত আমেরিকা ইরান শান্তি চুক্তির রূপরেখায় ব্যর্থতা রোধ করার আশা জাগিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতে, দক্ষিণ লেবাননে সংঘর্ষ তীব্র আকার ধারণ করায় চলতি কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি হয়। পরে অবশ্য আজ স্থানীয় সময় বিকেল 4টায় এই যুদ্ধবিরতি শুরু হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে ভয়ঙ্করতম সংঘর্ষের পর এই যুদ্ধবিরতি কার্যকর হল। এই যুদ্ধ পরিস্থিতির কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের আলোচনাকারীদের মধ্যে সুইজারল্যান্ডের প্রস্তাবিত আলোচনা স্থগিত করতে হয়। উল্লেখ্য, তেহরানের পক্ষ থেকে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করার আগে লেবাননে সংঘাত অবশ্যই বন্ধ করার উপর জোর দেওয়া হয়েছিল। পশ্চিম এশিয়া জুড়ে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে যুদ্ধবিরতিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে যে সুস্পষ্ট সীমানা নির্ধারণ করা, কোনো ফুটপাত দিয়ে হাঁটা মানুষের মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। দুই বিচারপতি পি এস নরসিমহা ও এ এস চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে, নাগরিকদের এই মৌলিক অধিকারকে সবসময়ই অগ্রাধিকার দেওয়া হবে। ফুটপাত দিয়ে গাড়ি চলাচলকে এক্ষেত্রে কখনোই প্রাধান্য দেওয়া যেতে পারে না। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA আজ জানিয়েছে, আগামী রবিবার ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট NEET UG 2026 পুনরায় পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছভাবে পরিচালনার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। NTA-র এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের 551টি শহর এবং বিদেশের 14টি শহরে 2,79,000 বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসছেন। পর্যবেক্ষক, সমন্বয়কারী, পুলিশ বাহিনী এবং প্রশাসনিক কর্মকর্তা সহ 200,000 বেশি কর্মী মোতায়েন করা হচ্ছে। মেডিকেলে স্নাতক স্তরে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা NEET আগামী রবিবার পুনরায় গ্রহণের জন্য পরীক্ষার্থীদের সহায়তায় রাজ্য ও জেলা স্তরে হেল্পলাইন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য স্তরে কন্ট্রোল রুমের নম্বর হল 0332214-3526 এবং 86979-810-70। ভারতের আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা রয়েছে। আগামী 3-4 দিন আসাম ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে আজ রাতে প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 12:30 সিটল স্টেডিয়ামে খেলা শুরু হবে। রাত 12:30 বস্টন স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 3:30 স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দী দেশের সামনে বিশেষ সুযোগ এনে দিয়েছে, উদ্ভাবন, প্রতিভার বিকাশ ও মানোন্নয়নের মধ্য দিয়ে যার সদ্ব্যবহার করা যেতে পারে। বিশ্বকাপ ফুটবলে আজ সিয়াটেল স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অন্য ম্যাচে স্কটল্যান্ড খেলবে মরক্কোর বিরুদ্ধে। খবর শেষ হলো এর পরের খবর, আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কোলা শহর। এখন শুনুন সীমান্ত এলাকা সংলগ্ন অনুষ্ঠান মৈত্রী।

0: সীমান্ত এলাকার অনুষ্ঠান মৈত্রী। আজ আমরা কথা বলব এই এলাকায় বসবাসকারী দুজন শ্রমিক ভাইয়ের সঙ্গে। আমি প্রথমে কথা বলবো, তোমার নামটা বলো।
1: প্রদীপ মালাকার।
0: তুমি এমনিতে কি করো?
1: এমনি ছোটোখাটো ফাস্টফুডের টিফিনের দোকান দিই।
0: কীরকম চলে? কীরকম?
1: মোটামুটি চলে, চলার বুঝ
0: তো। মানে এই যে দোকানটা, এই দোকানটা মানে ফাস্টফুডের দোকান, তাই না? তো এই যে দোকান, এই দোকান থেকে তোমার যে ইনকামটা হয়, হ্যাঁ, তুমি যে সমস্ত খরচা বাদ দিয়ে তোমার যে ইনকামটা হয়, সেই ইনকামে কি তোমার

0: ইনকাম তো চলে না, একটু কষ্ট করে চলে আর কি। কোন রকম আসল বা মোটামুটি 150 টাকা থাকে, 200 টাকাও থাকে, কোনোদিন এর উপরে থাকে না, মোটামুটি চলে আসে।
1: তো তুমি কি একাই রোজগার করো?
0: ও একই আমার ফ্যামিলিতে।
1: তো তোমার তো ছেলে মেয়ে আছে, কয়জন?
0: আমার 2 ছেলে আর আমি আমার মিসেস।
1: তো মানে ছেলে কি পড়াশোনা করে?
0: হ্যাঁ পড়াশোনা করে, শিশুনিকেতন হাই স্কুলে পড়াশোনা করে।
1: তো তুমি তো দোকান, তোমার নিজস্ব দোকান, নিজস্বই তো দোকান না?
0: হ্যাঁ নিজস্ব বলতে আমি এখনো মানে লোনের উপরে আছি, দোকানটা নিয়ে, লোন নিয়ে দোকানটা দিয়েছি।
1: কিসের লোন?
0: এটা ব্যাংকের থেকে লোন লইছি, বন্ধন লইছি, দুটোটা মিলে দোকানদারি করতেছি, কষ্টভাবে চলতেছি।
1: তো ব্যাংকের যে লোনটা নিয়েছো ওটা কি স্বাবলম্বন?
0: না স্বাবলম্বন না, এটা আমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে, অভিজ্ঞতা দিয়ে এটার উপরে লিয়েছি।
1: তো মানে এই যে দোকানটা তুমি প্রথম যখন চালু করো তখন তুমি লোন নিয়েছিলে, হ্যাঁ? তো এই লোনের টাকাটা তো তোমার এখন মাসে মাসে দিতে হয়?
0: হ্যাঁ লোনের টাকাটা মাসে মাসে দিতে হয়, কষ্ট হয় দিতে, বন্ধনও দিতে কষ্ট হয়, তারপরে দেই অল্প অল্প করে দেই।
1: তো তোমার মানে ব্যাংকের একটা লোন প্লাস তুমি বন্ধন থেকেও তুমি লোন নিয়েছো। তো তুমি বললে যে তোমার দোকানটা যে তুমি চালাও খুব কষ্ট করে তুমি চলো।
0: হ্যাঁ মাসে জমা দিতে লাগে, বন্ধনে সপ্তাহ দিতে লাগে, খুব কষ্ট করে দেই, কষ্টের মধ্যে চলি আর কি।
1: তুমি এমনিতে কি কি সরকারি সুযোগ সুবিধা পেয়েছো?
0: সরকারি সুযোগ সুবিধা, আমি তো একজন হ্যান্ডিক্যাপ, চোখের আমি চোখে কম দেখি, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে, আমি গভর্নমেন্টের কাছ থেকে আমি ভাতা পাই,
1: আচ্ছা
0: এটাই পাইতেছি সুযোগ সুবিধা। আর তো আমার রেশন কার্ড তো APL BPL নাই, দীর্ঘদিন ধরে আমার APL রেশন কার্ড, আমি তো একজন হ্যান্ডিক্যাপ, কষ্টভাবে চলি।
1: তো তুমি তো মানে চোখের তোমার সমস্যা আছে বা তুমি বললে এটা টাকা তুমি পাও, হ্যাঁ কেন স্বাভাবিক তোমার চোখের তো তোমার প্রবলেম তুমি বললে। তো চোখের প্রবলেম হলে তোমার দোকান, তুমি তো দোকান চালাও, হ্যাঁ? তো এই দোকান চালাতে তোমার সমস্যা হয় না?
0: সমস্যা হয় কি করবো, কষ্টে চলি আর কি, পোলাপান আছে, বউ বাচ্চা আছে, তারা তো মানুষ করতে হবে, তারপর দুঃখে কষ্টে চলি, কষ্টের মধ্যে চলি, কই দেখি কোনোদিনই দোকান নিয়ে কিছু করতে পারি। আর এতদিন তো দীর্ঘদিন পরের দোকানেও ছিলাম, এখন নিজের পায়ে দেখি একটা কিছু করতে পারিনি, লোন টোন নিয়ে করলাম দোকানটা।
1: এটা তো খুবই ভালো উদ্যোগ, কারণ কিছু একটা তো করতে হবে নিজে নিজেদের উদ্যোগে। তুমি বললে যে তুমি আগে পরের দোকানে কাজ করতে, তো স্বাভাবিক সেখানে তুমি একটা বেতন হয়তো তোমাকে দেওয়া হতো, কিন্তু তোমার নিজস্ব একটা দোকান থাকলে তো তোমার, তুমি যেহেতু তোমার ছেলে আছে, তোমার ছেলেদের পড়াশোনা তুমি করাচ্ছ, এটা খুব ভালো উদ্যোগ। এবং তোমার ছেলেদের পড়াশোনার জন্য তুমি কষ্ট করছো এবং অনেক কষ্ট করেই তুমি দোকানটা চালাচ্ছ, যে টাকা তোমার ইনকাম হয় তা দিয়ে তোমার মানে মোটামুটি চলে তুমি বললে। তো আমরা তো জানি যে বিভিন্ন ধরনের এই ধরনের যারা গরিব আছেন, যারা মানে কাজ করে বা দোকান আছে, তাদেরকে সরকার বা আমাদের পুরো এলাকার যারা পুরসভা থেকে অনেক ধরনের সহযোগিতা করা হয়। তো এই কোনো ধরনের সহযোগিতা কি তুমি পাওনি?
0: না আমি কোনো ধরনের সহযোগিতা পাইনি। একবার বন্ধন না এই ইকো ব্যাংক থেকে লোন পেয়েছিলাম পুরো পরিশোধ থেকে 10,000 টাকা, এটা নিয়েছিলাম, এটা রিকভারি করছি। এরপরে বলছিলাম, আমি গেছিলাম আরবার, কইছিল 20,000 টাকা নেওয়ার জন্য, তো 20,000 টাকা নিয়ে আমি আর উল্টা ঋণের বাকি দাঁড় পাবো, কোনো কিছু করতে পারবো না, এলাকা লয়নি, এর জন্যই আমি ইকো ব্যাংক থেকে লোন নিয়েছি।
1: আচ্ছা, তো এমনিতে তোমার তো নিজস্ব জায়গা নেই না?
0: না নিজস্ব জায়গা নেই, বাড়িঘর নেই।
1: নিজস্ব জায়গা না থাকার কারণে হয়তো তোমরা এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘর দেওয়া হচ্ছে, তো সেই ঘরটা তো তোমরা পাওনি। তো আমরা তো জানি যে প্রধানমন্ত্রী আরেকটি প্রকল্পে যেমন মহিলাদের যেমন উজ্জ্বলা গ্যাস, হ্যাঁ, এই যে প্রকল্পটা অনেক মহিলাদের যারা গরিব, যারা যাদের বাড়িতে গ্যাসের চুলা নেই বা গ্যাস নেই, তাদেরকে মহিলাদের বিনামূল্যে গ্যাসের কানেকশন দেওয়া হচ্ছে, তো এই ধরনের সুযোগ কি তুমি পেয়েছো?
0: না এই ধরনের সুযোগ সুবিধা আমি শুনেছিলাম, রেশন সুপার জমা দেওয়ার জন্য সব কিছু কাগজপত্র ডকুমেন্ট দিয়ে, আমি সব কিছু কাগজপত্র ডকুমেন্ট জমা দিয়েছি, আমরা রেশন সুপে 2 বার দিয়েছি কিন্তু পাইনি, এর জন্য আমি আরবার নিজে ব্যক্তিগতভাবে নিয়ে নামাইছি, আমি পাইনি।
1: মানে উজ্জ্বলা প্রকল্পে যে গ্যাস সেটা তোমরা পাওনি, তুমি চেষ্টা করেছো কিন্তু তোমার তোমার মানে স্যাংশন হয়নি তোমার। তো এমনিতে তোমাদের এই এলাকাতে পানীয় জল, খাওয়ার জলের কি ব্যবস্থা আছে?
0: খাওয়ার জল তো ছাপলাই আছে, অল্প অল্প দেয়, বেশি সময় দেয় না, কিছুদিন থাকে, কিছু আমরা 2 পরিবারের জল লইলে আর জল যায় গিয়া, জল মিলে না ঠিক মতে।
1: মানে তোমাদের জলের একটা সমস্যা আছে?
0: জলের সমস্যা দীর্ঘদিন ধরে, একটা পুষ্কুনি আছে আমাদের এখানে, পুষ্কুনিটা তো খুবই নোংরা,

0: স্নান করার মতন না, নোংরা বলতে প্রচন্ড নোংরা। এরপরে এটা কোনো মেনটেন্স নেই পুকুরের।
1: তা তো সত্যি, এটা যদি পুকুরটা যদি পরিষ্কার না থাকে, তুমি বললে 400 জনের মতো লোক একটা এলাকাতে যদি থাকে, তাহলে তো স্বাভাবিক কারণে এখানে একটা পুকুরের উপরে এতজন লোক, এটা তো স্নানের জন্যই শুধুমাত্র।
0: হ্যাঁ, স্নান টান করা হয়, বাথরুমে ইউজ করা হয়।
1: মানে তাহলে তো তোমাদের একটা সমস্যা হয়, কেন পরিষ্কার করানো হয় না কেন?
0: না, পরিষ্কার করানো হয়, তারপরে আবার নোংরা হয়ে যায়। মানুষ বেশি তো, আর পোকামাকড় বেজান জলের মধ্যে, আর গার্ডও নাই, দুইটা গার্ড আছে ছোট ছোট গার্ড, এটা দিয়ে কষ্টভাবে চলা হয় মানুষের।
1: তো আমরা তো জানি যে অনেক সময় পুরসভা থেকে পুকুর পরিষ্কারের জন্য 50,000 টাকা করে দেওয়া হয়। তো যেহেতু তোমাদের এই এলাকাতে একটা পুকুর আছে, তো সেই পুকুরটা পরিষ্কারের জন্য এই টাকাটা কি কখনো তোমরা এলাকার লোক পেয়েছো?
0: না, আমরা এলাকার লোক পাইছে না, মানে এলাকাতে কাজটা যারা করছে তারা তো হাজিরা হিসেবে পাইছে,
1: আচ্ছা,
0: এছাড়া তো আর কেউ।
1: এমনিতে তোমাদের এখানে কি এই যে রেগার কাজ হয়?
0: এখন তো আমার তো রেগা নেই,
1: তোমার নেই কার্ড? নেই?
0: আমার রেগার কার্ড নেই, আমার মার আছে,
1: আচ্ছা,
0: আমার নেই না কার্ডটা। অ্যাকচুয়ালি আমার মার সাথে যৌথ আসলো,
1: হ্যাঁ,
0: আমারও কৈশল দিব, আমার কার্ড এখনো হয়নি,
1: মানে আলাদা করনি তুমি?
0: আমি রেশন কার্ড সেপারেট করেছি, রেগার কার্ড হয়নি এখনো।
1: রেগার কার্ডটা হয়নি, মানে রেগার কাজ তোমার, মানে তাহলে তো তুমি রেগার কাজ পাও না। আমি জানি যে এই যে এই এলাকার মধ্যে এখন বেশিরভাগ ছেলে মেয়েরা এখন পড়াশোনায় খুব মানে মনোযোগী হয়েছে, বা আগে কিন্তু তোমাদের এখানে পড়াশোনাটা সেরকম ছিল না। হ্যাঁ, যেমন তোমার দুই দুই ছেলের কথা বললে, তারাও এখন পড়াশোনা করে, স্কুলে যায়, এবং বড় ছেলে কোন ক্লাসে পড়ে?
0: 7, এইবার 8 উঠবে।
1: 8 উঠবে, পড়াশোনা করে। আগে কিন্তু সেই পড়াশোনার সুযোগটা ছিল না। এখন তোমাদের এখানে কিন্তু একটা স্কুলও আছে, তো তোমাদের এই এলাকার লোক যারা এখনো মানে স্কুলে যায়নি, তারা কি স্কুলে যাচ্ছে?
0: হ্যাঁ, স্কুলে যাচ্ছে, বালুবাড়ি স্কুল আছে, এমনিও স্কুল আছে, এখানেও যাচ্ছে। যারা এদিকে যায়, কেউ অন্যদিকে নেয়, আরকাইতে নেয়, শিশু নিকেতনে নেয়, যারা যেদিকে পারে এদিকে নিয়ে যায়।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এটা জমা
1: তো
0: হয়ে গেছে।
1: তোমাদের এই পাশেই তো তোমাদের একটা মাঠ আছে। হ্যাঁ, মাঠের মধ্যেও তো অনেক ছেলেমেয়েরা তো এখানে খেলাধুলা করে আমরা দেখি। তো খেলাধুলার জন্য তোমাদের মানে এই যে পুরসভা থেকে, এই যে আমরা তো জানি যে পাড়ায় পাড়ায় বা বাচ্চাদের জন্য ভলিবলের নেট দেওয়া হয়, বল দেওয়া হয়, তো এই ধরনের সুযোগ সুবিধা কি তোমাদের এখানে বাচ্চাদের দেওয়া হয়েছে?
0: না, এই ধরনের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি। এটা বাচ্চারা সবাই নিজেরা মিলে কালেকশন করে, তারা টাকা দিয়ে ফুটবল, ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন এতে তারা নিজেরা কিনে।
1: আচ্ছা,
0: এরকম কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না বাচ্চারা,
1: মানে সুযোগ সুবিধা পায়নি। আর তোমাদের এখানে যে স্কুল আছে, যে স্কুলটার কথা বলছিলে তুমি, যে বিমল সিনহা কমপ্লেক্সের পাশে যে স্কুলটা আছে, তো সেই স্কুলটা কিরকম? এখানে ছাত্র ছাত্রছাত্রী আছে?
0: হ্যাঁ, ছাত্রছাত্রী আছে, ভালোই আছে, ভালো পড়াশোনা।
1: শুধু কি শুধু কি তোমাদের এই কমপ্লেক্সের ছাত্রছাত্রী, না বাইরেরও ছাত্রছাত্রী আছে?
0: অ্যাকচুয়ালি সঠিক আমি জানি না, কমপ্লেক্সেরও বেশিরভাগ, হয়তো বাইরের যদি থাকতে পারে আমি জানি না।
2: এতক্ষণ শুনলেন সীমান্ত এলাকার সংক্রান্ত অনুষ্ঠান মৈত্রী। অনুষ্ঠানটির উপস্থাপনা ছিলেন দেবাশিস দেশ, আকাশবাণী কোলা শহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
3: Nations accusing it of hosting, training and deploying terrorists. A new round of direct peace talks between United States and Iran postponed amid killing of 21 people in Israeli strike on Lebanon. Israel and Hezbollah later agreed to ceasefire. Afghanistan launches airstrikes on alleged ISIS-linked targets inside Pakistan. And in sports, Indian boxers assure 6 medals at World Boxing Cup in China. India has slammed Pakistan at the United Nations as it accused Islamabad of hosting, training and deploying terrorists. India called Pakistan a Frankenstein state that gets shocked when its own monster bites back. The remarks were made by Anupama Singh, First Secretary at India's permanent mission to the United Nations, yesterday after Pakistan and the Organization of Islamic Cooperation raised the issue of Jammu and Kashmir during the interactive dialogue on the UN High Commissioner's annual report.
4: This is the country with the sitting defense minister boast of hosting, training and deploying terrorist state policy, and yet Pakistan calls itself a victim of terrorism. Indeed, a paradox which only Pakistan could sustain. It is a living example of a Frankenstein.

এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কোলাশহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 20 জুন শনিবার আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:55। ভোর 6:02 শুনবেন অমৃতবাণীতে ভাগবত গীতা পাঠ। 6:07 শুনবেন ভক্তিগীতি। 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:00 শুনবেন সুপ্রভাত। 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:35 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 সমাজের প্রভাত। 8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

ডাব্লিউজি 30 মিনিটে উত্তর পূর্বাঞ্চল ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন আধুনিক গান। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি নিউজ বুলেটিন এবং পরে ইংলিশ নিউজ বুলেটিন পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 12:05 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। 12:30 শুনবেন মনির মতো গান। 1:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন কীর্তন। 12:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শুনবেন হিন্দি ছবির গান। 3:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং 3:05 ইংলিশ সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে এবং এর অবহিত পরে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী কর্তৃক প্রদত্ত আগামীকাল 20 জুন শনিবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 23তম পর্বের পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বরে অনুষ্ঠিত এই সূচনা পর্বের ধারা বিবরণী অনুষ্ঠান 3:55 থেকে রিলে করে শোনানো হবে। এটি দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে।

সাতটায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরুক অনুষ্ঠান, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। রাত 8:05 শুনবেন বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান রামধনু। 8:30 শুনবেন লোকগীতি। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন পুরনো দিনের হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিরনতুন। 9:30 শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন অতুল প্রসাদের গান। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কোলা শহর, আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে 4:55। স্টুডিও ঘুরিতে এখন সময় রাত 10:35 হয়ে 40 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।